শ্রাবণের বাদল রাত্রি, সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ।

0: আদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি, রাগিনী রাব ছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ভালো থাকার অন্যতম একটি প্রধান শর্ত হলো অপরের ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দেওয়া। মানুষ একা বসবাস করতে পারে না, তার আশপাশে অনেক রকম সম্পর্কের মানুষ থাকে। তাদের কেউ কেউ আমাদের খুবই নিকটজন, আবার কেউ হয়তো খানিকটা দূরের, কিন্তু তারা হয়তো আমাদের প্রতিদিনকার কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকে। সেই কাজটা ভালো হতে পারে, কিংবা সেই সম্পর্কগুলো সহজ এবং সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হতে পারে, যদি ওই মানুষগুলোর ইচ্ছা বা মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার একটা অভ্যাস আমাদের মনের মতে করে ফেলি। মানে মনের ভেতরে যদি আমরা এরকম একটা ভাবনা তৈরি করি যে আমরা তাদের মতামতকে গুরুত্ব দেব, তাদের কাজকে গুরুত্ব দেব, তাহলে আপনি দেখবেন যে আপনি তার ইচ্ছা বা মতামতকে যে গুরুত্ব দিলেন, সে নিজেও কিন্তু আপনার কথা এবং কাজকে গুরুত্ব দেবে, আরও দায়িত্বশীল আচরণও কিন্তু সে আপনার সঙ্গে করবে, আপনার প্রতি সে আস্থাভাজন হয়ে উঠবে, আর আপনাদের সম্পর্ক কিন্তু আরও শক্ত হবে। আর মানুষে মানুষে সুসম্পর্ক ভালো থাকার অন্যতম একটি হাতিয়ার কিন্তু অন্য মানুষের মতামত এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।
1: আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপকথার সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি।

0: তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বন্ধু, দানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পরিবার, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন, তার সঙ্গে সহকর্মী, এদেরকে নিয়ে ছোট বড় সবার কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের সকলকেই। সে কি বলতে চায়, কেন বলতে চায়, এসব মনোযোগ দিয়ে শুনলে আপনি তাকে হয়তো সমাধান দিতে পারবেন। সমাধান না দিতে পারলেও আপনি মনোযোগ দিয়ে যে তার কথা শুনছেন, এতে কিন্তু সে অনুপ্রাণিত হবে। নিজের প্রতি যথেষ্ট বিশ্বাসী হয়ে উঠলে, মানে আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিন্তু অন্যের কথাও কিন্তু শুনতে হবে। আর এর ফলে যেটা হয় যে আরেকটি মানুষ যার কথা আপনি শুনছেন, তারও কিন্তু নিজের প্রতি একটা বিশ্বাস জন্মাবে। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এই বোধটা তাকে কিন্তু প্রশান্তি দেবে। এভাবে অনেকটা আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এই বোধটা তাকে কিন্তু প্রশান্তি দেবে। এভাবে অনেকটা জটিলতা

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, অন্যের মতামতকে শুরুতেই অগ্রাহ্য না করে যুক্তি ভেবে আমাদের সকলকেই কিন্তু দেখতে হবে সে ঠিক বলল নাকি ভুল। যদি সে ভুল বলে থাকে তাহলে সেটার কারণ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে, এতে সে ভুল কিন্তু অনেক সময় শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যায় এবং সম্মানিতও বোধ করে। পরবর্তী সময়ে সে ভুল মতামত দেওয়ার আগে নিজেই কিন্তু যুক্তি দিয়ে ভেবে দেখবে যে যে কথাটা সে বলছে সেটা ঠিক নাকি ভুল।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান করতে পারা নিজের একটি ভালো গুণ, এবং এই গুণটি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে নানাভাবে। শ্রদ্ধা, সম্মান এবং সৌজন্যবোধ কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কে কিন্তু উৎকর্ষতাও বাড়ায়, জীবনকে সহজ ছন্দে কিন্তু ভরিয়ে তুলতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সবসময় রাখতে হবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কোনো ঘটনায় বা কাজ নিয়ে অন্যকে দোষারোপ করার আগে আমাদের সকলকেই দেখতে হবে যে সেখানে নিজের কোনো ভুল আমরা আজ করেছি বা আছে কিনা। সবসময় অন্যের ভুল নিয়ে কথা বলা নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যেরা আপনার প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কিন্তু হারিয়ে ফেলতে পারে। সারাক্ষণ নেতিবাচক হয়ে থাকবে আপনার মন, এটা কিন্তু আপনার কাজ এবং ব্যক্তি জীবনে খুবই ক্ষতির কারণ হয়ে উঠবে। সেই জন্য কাউকে দোষারোপ করার আগে নিজের ভাবনা, নিজের ভুলগুলোকে খুঁটিয়ে ভাবতে হবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।
2: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
3: হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানুষের প্রতি সহানুভূতিশীলতা একটি কিন্তু মানবিক গুণ। এই গুণ মানুষকে সুখী রাখতে সাহায্য করে। এইসব মানবিক গুণাবলী ছাড়াও যেসব গুণ অভ্যাস করলে মানুষ নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারে, তা হলো নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান, এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

এসে গেছি বন্ধুরা, আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। হ্যাঁ, আমি কৌশিক। গত সপ্তাহে আমরা ঘুরতে এসেছিলাম পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে। আমাদের এই ট্যুরটা সম্পূর্ণভাবে ম্যানেজ করছিল গ্লোব অল ইন্ডিয়া, যে নামটা ট্যুরিজমের জগতে অত্যন্ত ভরসাযোগ্য একটা নাম। আমার জীবনের অন্যতম স্মরণীয় এই সুইজারল্যান্ড সফর, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি এখানে যেন উজাড় করে দিয়েছে। সাদা বরফে ঢাকা পাহাড়, ঘন সবুজ পাইন বন, নীল রঙের লেক, কাঠের রঙিন সব ঘরবাড়ি, আর এই রঙিন প্রকৃতির সাথে মানিয়েই বানানো হয়েছে এখানকার সব হোটেলগুলো। স্কিং করার এত সুন্দর ল্যান্ডস্কেপ পৃথিবীতে বোধহয় শুধু এই সুইজারল্যান্ডেই রয়েছে। গত সপ্তাহে আমরা ছিলাম ইউরোপের সবচেয়ে সেরা হানিমুন স্পট ইন্টারলাকেন শহরে। আজ আমরা ইন্টারলাকেন ছেড়ে চলেছি সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশের শহর টিসিনোতে। ট্রেন, বাস অথবা গাড়ি নিয়ে পৌঁছানো যায় এই টিসিনোতে। কম সময় এবং ন্যাচারাল বিউটি দেখার জন্য আমার মনে হয় ট্রেনে করে আসাটাই ঠিক, তাই আমরাও সকাল সকাল ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে ট্রেনে চেপে বসলাম। সবুজ উপত্যকার বুক ছিঁড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল টিসিনোর দিকে। বাতাস এখানে খুব ফ্রেশ, পলিউশনের লেভেল একেবারে শূন্য, দুদিকেই সাদা বরফে ঢাকা পাহাড়। জানলার কাচের গায়ে জমা বাষ্পে জল ছবি আঁকতে আঁকতে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম আমি। আচ্ছা, চলুন এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান। গানের পরে ফিরে আসছি আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে চলেছেন সুইজারল্যান্ডের টিসিনোতে। ইন্টারলাকেন থেকে ট্রেনে করে টিসিনো পৌঁছতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। এই টিসিনো শহরটা সুইজারল্যান্ডের আরও এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বরফে ঢাকা পাহাড় এবং অপূর্ব সুন্দর লেকের এক নিখুঁত সৌন্দর্যের সংমিশ্রণ এই টিসিনোতে। কিছু কিছু জায়গা হয় যার সৌন্দর্যে থাকে এক স্নিগ্ধতা, এই সুইস উপত্যকাটা ঠিক সেরকমই। আমরা নেমেছিলাম টিসিনো ক্যান্টন স্টেশনে, সেখান থেকে গাড়ি করে হোটেলে, আর তারপর শুরু হলো আমাদের টিসিনো সফর। সুইস কনফেডারেশনে রয়েছে মোট 26টা ক্যান্টন, আর তার মধ্যে অন্যতম সুন্দর ক্যান্টনেই টিসিনো। সুইজারল্যান্ডের এই 26টা ক্যান্টনের নিজস্ব আলাদা পতাকা এবং রাজধানীও রয়েছে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। টিসিনোতে এসে আমাদের প্রথম গন্তব্য হল লেক লুগানো। সুইস ইটালিয়ান বর্ডারে অবস্থিত এই লেকটা ছবির মতন সুন্দর। চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝে ওই নীল রঙের এক অদ্ভুত সুন্দর লেক। ছবি তোলার মতন সাবজেক্টের কোনো অভাব নেই এখানে। যেদিকেই তাকাচ্ছি সেটাই যেন পিকচার পারফেক্ট মনে হচ্ছে। এই লেকের তীর ধরে চলে গেছে পাথরে বাঁধানো রাস্তা। বাজি ধরে বলতে পারি এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে ইচ্ছে করবে আপনার। ক্লান্ত লাগলে আপনার বসার জন্য কিছু দূর পরপরেই রাখা আছে বেঞ্চ। এই বেঞ্চে বসেই সামনের পাহাড় আর লেকের মাঝ দিয়ে সানরাইজ আর সানসেট দেখাটা একদম মিস করবেন না। একটা সুইস আইসক্রিম নিয়ে এরকমই একটা বেঞ্চের উপর বসে সামনের লেকের নীল জলে ওই পাহাড়ের প্রতিবিম্ব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে আমাদের জন্যই রয়েছে বোট রাইডিং, উইন্ড সার্ফিংয়ের মতন বিভিন্ন অ্যাক্টিভিটি। আর এখানকার লোকাল খাবার ও ওয়াইনের জন্য বিখ্যাত হলো এই টিসিনো শহর। চলুন এখন শুনে নিই খুব সুন্দর কয়েকটা গান, ঘুরবো সুইজারল্যান্ড আমি আর সাথে আপনারা। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক।
1: আমার প্রথম দেখা বৃষ্টির জলে

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, নিয়ে এসেছি আজ আপনাদের সুইজারল্যান্ডের টিসিনোতে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। এখানে রয়েছে তিনটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ক্যাসেল গ্রান্ডে, ক্যাসেলো মন্তেবেলো এবং ক্যাসেলো স্যাসো কোরবরো। আমাদের এই ক্যাসেল গ্রান্ডেটা দেখার জন্য গ্লোব থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। অনেকেই ভাবেন যে সুইজারল্যান্ড মানেই শুধু বরফের পাহাড় আর সবুজ বিস্তীর্ণ উপত্যকা। আমরা এখানে এসে জানলাম এর বাইরেও আরও একটা সুইজারল্যান্ড রয়েছে। মধ্যযুগীয় ইতিহাস এই ক্যাসেলগুলোতে আজও জীবন্ত হয়ে রয়েছে। ক্যাসেল গ্র্যান্ডেতে এসে আমরা বুঝলাম এর নামটায় কেন গ্র্যান্ড শব্দটা রয়েছে। সুবিশাল এই ক্যাসেলটার পাথুরে দেওয়ালে জায়গায় জায়গায় আজও রয়েছে সবুজ কালো শ্যাওলার ছাপ। বিশাল বড় ঘরগুলি আজও সেই পুরানো আভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে রয়েছে এক সুন্দর সাজানো মিউজিয়াম, যেটা দেখতে দেখতে আমাদের চোখের সামনে ছায়াছবির মতন ভেসে উঠছিল সেই যুগের ডিউক আর রাজাদের জীবন, তাদের বিলাসিতা, তাদের যুদ্ধ, তাদের সিংহাসনের জন্য লড়াই, সব কিছু। ক্যাসেল মন্তেবেলোটা এক পাহাড়ের ঢালে অবস্থিত। গাড়ি থেকে নেমে যখন উপরে ক্যাসেলটার দিকে তাকালাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেল। ঘন সবুজ রঙা পাহাড়ের গায়ে পাথর দিয়ে তৈরি ক্যাসেলটা অনেক দূর থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাসেলটার পিছনে দেখি এক বিরাট বড় রেইনবো উঠেছে। তখন সবাই সেই ছবি ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত হয়ে পড়ল। আমিও সুযোগ হাতছাড়া না করে কয়েকটা দারুণ ফটো তুলে নিলাম। কয়েক মিনিট পরেই দেখি ওটা মিলিয়ে গেল। এই ক্যাসেলটা ক্যাসেল গ্র্যান্ডের তুলনায় ছোট। রাজ পরিবারের সুরক্ষার জন্য বেশ বুদ্ধি করে এগুলো তৈরি করা হয়েছিল। এর দুর্ভেদ্য দেওয়াল আর গম্বুজগুলো দেখে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: হতে পারে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

সুইজারল্যান্ডে এসেছি আর এখানকার দারুণ দারুণ খাবারগুলো সম্পর্কে কিছু বলবো না, সেটা হয় নাকি? এখানকার সুইস কুইজিনে ফ্রেঞ্চ, জার্মান এবং নর্দার্ন ইটালিয়ান কুইজিনের ইনফ্লুয়েন্সটা খুব স্পষ্ট। পাস্তা এবং পিৎজা তো অনেক জায়গাতেই দেখতে পেলাম। এখানকার খাবারে চিজ, মিল্ক চকলেটটা ব্যবহার খুবই কমন। রেস্টুরেন্ট আর হোটেলগুলোতে মোস্ট পপুলার চিজ ডিশেস হলো ফন্ডু এবং র্যাকলেটে। অপূর্ব এর টেস্ট, এখানে আসলে একবার ট্রাই করে দেখতে একদম ভুলবেন না। রোস্তি হলো একটা পপুলার পটেটো ডিশ যেটা অল ওভার সুইজারল্যান্ডে ব্রেকফাস্ট হিসাবে খুবই জনপ্রিয়। ওয়াইড ভ্যারাইটি অফ ব্রেড রোলস পাওয়া যায় সুইজারল্যান্ডে। ব্রেড অ্যান্ড চিজ এদেশে এক পপুলার ডিশ। টার্টস আর কুইঞ্চেস হলো একটু অন্য রকমের দুটো ট্রেডিশনাল সুইস খাবার। হোটেলে এবং রেস্টুরেন্টে রিকোয়েস্ট করলে ওরাই জোগাড় করে দেবে আপনাকে। টার্টস মূলত সুইট অ্যাপল অনিয়নের টপিংস দেওয়া একটা খাবার, বেশ অন্যরকম। সুইজারল্যান্ডের রান্নার স্টাইল বহুমুখী। ঐতিহ্যবাহী সুইস কুইজিন অন্যান্য ইউরোপীয় দেশগুলোরই মতন সুইজারল্যান্ডের বাসিন্দারা বা সুইসরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। তাই তো সুইসরা হলো বিশ্বের বৃহত্তম চকলেট ভোক্তা। অবিশ্বাস্য হলেও সত্যি, জানেন তো এক একজন সুইস বছরে 11 কেজি চকলেট খায়। সুইসদের ওয়াইনও তো পৃথিবী বিখ্যাত। মাটি, বাতাস, উচ্চতা এবং আলোর কারণে সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের আঙুরের চাষ হয়, আর তাই এখানকার রকমারি ব্লেন্ডের ওয়াইনের বিশ্বজোড়া সুনাম। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা এখন চলেছি সেই জুমফ্রাওয়ের উদ্দেশ্যে। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্যেই সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি হলো এই জুমফ্রাও অঞ্চল। সুইজারল্যান্ডের দুর্দান্ত আকর্ষণীয় রেল ভ্রমণের সাক্ষী ছিলাম আমরা। ক্লেইন স্কেডেক পর্বত থেকে ইগার ও মঞ্চ পর্বতের মধ্যে দিয়ে জুমফ্রাও পর্যন্ত যাওয়ার এই সুন্দর অথচ শ্বাসরুদ্ধকর ট্রেন জার্নিটা মিস করলে পাপ হবে। এই রেল ট্রিপের লাল সাদা রেলগাড়িটার নামটাও খুবই সুন্দর, জুমফুরবান। ট্যুরিস্টদের নিয়ে এই জুমফুরবান নামের ট্রেনটা অনেকটাই হ্যারি পটারের সেই হগওয়ার্টসের ট্রেনটার মতোই ধীরে ধীরে উঠে পড়ে অ্যালসের শীর্ষে এবং সুইজারল্যান্ডের সবচেয়ে অসাধারণ দৃশ্য নিয়ে আল্পস হাজির হয় সকলের সামনে, যার স্মৃতি ট্যুরিস্টদের চোখের ফ্রেমে বন্দী হয়ে যায় আজীবন। গত শতাব্দীতে কেবলমাত্র দুঃসাহসী অভিযাত্রীরাই এই আল্পস পর্বতরোহণের জন্য যেত, তাই তখন এই স্বর্গীয় সৌন্দর্য দেখার উপভাগ্য হতো শুধু সেই বীর অভিযাত্রীদের। এখন আর অ্যালপস মানুষের অগম্য নয়, সুইস ইঞ্জিনিয়ারিং এর প্রায় প্রতিটা কোণায় পৌঁছে গেছে, আর সেই জন্যেই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছেই এক কথায় ড্রিম ডেস্টিনেশন। তাই বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সুন্দর হাঁটার বা বাইকের পথ চারিদিকে ছড়িয়ে আছে এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে। সব বয়সী বা সব ধরনের পর্যটকের জন্যই এর সৌন্দর্যের খোঁজ পাওয়া এখন অনেক সোজা। গ্রিন্ডেলওয়াল্ড, মুরেন, লটারব্রেন এবং ওয়েঙ্গেনের নামের চারটি ছবির মতন সুন্দর শহর এবং ইগার, মঞ্চ ও জুমফুর নামের নয়নাভিরাম তিনটি পর্বত নিয়ে এই জুমফ্রাও অঞ্চল গঠিত। একটা ব্রেকের পর এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +918100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড জোংফ্রাও মাউন্টেন পাসটা দেখতে দেখতে মনে হচ্ছিল এই সবুজ আলপাইনের স্বর্গে আমার একটা বাড়ি যদি থাকত। স্ফিঙ্কস অবজারভেটরি থেকে পুরো উপত্যকাটা দেখে জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। 11,333 ফিট উচ্চতায় সুইস আলপসের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা বেশ কঠিন। এ সৌন্দর্য শুধু অনুভব করা যায়। ইউরোপের সব থেকে উঁচু উপত্যকায় বসে সুইস চকলেটে কামড় দেওয়ার মতন অভিজ্ঞতা আমার যে কোনোদিন হবে সেটা আগে কোনোদিনও ভাবিনি আমি। এখানেই রয়েছে আইস প্যালেস, আর এই আইস প্যালেসের ভিতরেই রয়েছে আস্ত একটা গ্লেশিয়ার। হ্যাঁ, আর সেই গ্লেশিয়ারের উপরই আমরা সবাই মিলে হেঁটে বেড়ালাম বেশ কিছুক্ষণ। যারা এখানে বেড়াতে আসে সেই সকল পর্যটকরাই বেশ আনন্দের সাথে সুইস রেল ভ্রমণ উপভোগ করে। আমাদের ট্রেনটাও বিদেশি পর্যটকে ভর্তি ছিল একদম। জোংফ্রাও রেল ভ্রমণ যে কেন এত আকর্ষণীয় সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম। আলস পর্বতের সবচেয়ে চমৎকার দৃশ্য দেখাতে দেখাতে এটি ট্যুরিস্টদের নিয়ে যায় সোজা একদম আলসের শীর্ষে, এবং সুইজারল্যান্ডের সবচেয়ে শ্বাসরুদ্ধকর সিনারিগুলো চোখের সামনে আবির্ভূত হয়। ট্রেনটি যতই মাটি থেকে ওপরে ওঠে মনে হয় আকাশ, মেঘ আর পাহাড়ের শিখর যেন মিলে মিশে যাচ্ছে। এই অভূতপূর্ব মিলনের সাক্ষী হয়ে চোখ আর মনের যে প্রশান্তি হলো সেটা পাওয়া মোটেই সোজা নয়। ট্রেনে করে লুসান থেকে মন্ত্র যাওয়ার রাস্তাটাও ঠিক একই রকম সুন্দর। লেকস, অ্যালপসের পাহাড় এবং তৃণভূমি পেরিয়ে বার্নেস ও বার্ল্যান্ডের মধ্য দিয়ে এই ট্রেন যাত্রা ট্যুরিস্টদের চোখে স্বপ্নের মতো সুন্দর। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নির্দেশ।

আচ্ছা, আপনি কি স্কি করতে এবং ট্রেল কভারেজ করতে ভালোবাসেন? তাহলে ডিসেম্বর থেকে মার্চ হবে আপনার পক্ষে এখানে আসার সব থেকে পারফেক্ট সময়। আর যারা শহর দেখা এবং অ্যালপস পর্বতমালায় পর্বতারোহণ করতে চান, তারা জুন থেকে সেপ্টেম্বরে আসতে পারেন। সুইজারল্যান্ডে জুলাই থেকে অগস্ট পর্যন্ত হলো গ্রীষ্মকাল। অনেকের মতে এইটাই সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। এপ্রিল থেকে জুন মাসও এখানে যাওয়া যায়। আবার আপনি যদি প্যারাগ্লাইডার এবং হাইকিং করতে আগ্রহী হন, তাহলে কিন্তু এখানকার গ্রীষ্মকালই সবথেকে ভালো। সুইজারল্যান্ড দেশটি চারটি দেশের কোলে অবস্থিত হওয়ায় এখানে প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের মতো সুইজারল্যান্ডের ভাষা ও সংস্কৃতিও অবাক করার মতো। জানেন, ভাষার ক্ষেত্রে সুইজারল্যান্ড একটি সম্পূর্ণ অন্যরকম দেশ। সারা দেশে একটি প্রধান ভাষা কথ্য হওয়ার পরিবর্তে সেখানে চারটি কথ্য ভাষা রয়েছে। জুংফ্রাও সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই আমি রেকমেন্ড করব অবশ্যই ওয়ার্ম জ্যাকেটস, শ্যুজ যাতে কিনা সলিড রাবার সোল রয়েছে, এবং সানগ্লাসেস অবশ্যই নিয়ে যাবেন, কারণ জুংফ্রাওয়ের টপে কিন্তু কোনো রকম গরম জামাকাপড় রেন্ট নেওয়ার ব্যবস্থা নেই। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সুইজারল্যান্ডে প্রায় হাজারটা মিউজিয়াম আছে, আর সংখ্যাটি 1950 সাল থেকে তিন গুণেরও বেশি হয়েছে। এদেশের জনগণ খুবই কালচারাল বা সংস্কৃতিকে ভালোবাসে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পারফরমেন্সের মধ্যে হলো প্যালিও ফেস্টিভ্যাল, লুসার্ন ফেস্টিভ্যাল, মন্ত্রো জ্যাজ ফেস্টিভ্যাল, লোকানো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আর্ট বাসেল। জুরিক থেকে একটা ফুল ডে এক্সকার্শন করতে চলুন যাই মাউন্ট পিলেটাস। গন্ডোলাতে করে এখানে পৌঁছে টিকিট কেটে চলুন সোজা উঠে পড়ি ওই এরিয়াল কেবল কারে। ড্রামাটিক আইলস মাউন্টেন রেঞ্জ সমুদ্রের ঢেউয়ের মতন চারিদিক থেকে ছড়িয়ে আছে। অতটা উপর থেকে বার্ডস আই ভিউতে দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝে মধ্যেই রয়েছে নীল রঙের সব লেক। এখানে কেবল কারে চড়ে এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড়ে যাওয়া এবং আবার ফিরে আসা খুব রোমাঞ্চকর এই সফর। আর তারপর লেক লুসানে বোট রাইড করতে করতে নিজেকে হলিউডের হিরো মনে হওয়াটা অস্বাভাবিক নয়। এখানেই রয়েছে সেই স্টিপেস্ট কগউইল ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। এই ট্রেন চড়ে 52 degrees বা 128% ইনক্লাইন টেরেন রাইডিংয়ের রোমাঞ্চের সাথে রয়েছে দারুণ সিনিক বিউটি, আর সেই জন্যেই এর আরেক নাম দ্য সিনিক রেলওয়ে। সুইজারল্যান্ডের গ্রামগুলো দেখতে সারা পৃথিবী থেকে পর্যটক এখানে ভিড় করে। তা আপনার যদি গ্রাম বলতে মনে হয় মাটির বাড়ি, ধানের ক্ষেত, গোয়ালে গরু আর ধান ভাঙানো ঠেকি, তাহলে কিন্তু এখানকার গ্রাম দেখে একটা বিরাট বিষম খাবেন। হ্যাঁ, এখানকার গ্রামগুলো মোটেই আমাদের দেশের গ্রামের সাথে মিলবে না। পাহাড়ের গায়ে লাল বা খয়েরি টালির ছাদ দেওয়া ছোট ছোট বাড়ি আর সবুজ ঘাসে ভরা প্রান্তর, মাঝে মাঝে পাইন আর বার্চ গাছের সারি, এরকমই এখানকার গ্রামগুলো। কয়েকটা গ্রাম আবার একদম শহরের মতন, মানে উঁচু উঁচু বাড়ি, পিচ বাঁধানো রাস্তা আর তাতে আধুনিক সব গাড়ি। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

আচ্ছা বলুন তো, একদিনে দু দুখানা দেশ দেখে নেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেটাই আমরা দেখলাম পরের দিন। এক্সপিরিয়েন্স করলাম দুটো ভিন্ন দেশের ন্যাচারাল স্প্লেন্ডার এবং কালচারাল রিচনেস, আর সেটা করতে সময় লাগলো মাত্র একদিন। দেশ দুটি হলো জুরিখ রিজন এবং লাইচটেনস্টাইন প্রিন্সিপ্যালিটি। সাথে চাই একজন নলেজেবল গাইড, ব্যাস নিজেকে ডুবিয়ে নিন ওই সামনের ওয়ান্ডারল্যান্ড অফ সুইপিং ভ্যালিজে, নীল অ্যালপাইন লেকস আর ওই প্লাঞ্জিং ওয়াটারফলসগুলোতে। হেডিল্যান্ডে কোচ করে ঘুরতে ঘুরতে এর অজানা বিউটিকে এক্সপ্লোর করার মজা এখানে প্রতিটা পরতে ছড়িয়ে আছে। সেখান থেকেই আমরা গেলাম ভাদুজে, যেটা কিনা লিচটেনস্টাইনের রাজধানী। এই চার্মিং বিউটি উপভোগ করে তারপর জুরিখে ফিরে আসা। রাতে হোটেলে ফিরে চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সারাদিন দেখা সেই মেডিভাল ক্যাসল, সুইস অ্যালপস আর অ্যালপাইন লেকসের দৃশ্যগুলো। এখন শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

সঙ্গে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

রাগের প্রথম পাঠে নিয়েলে পূর্ব রাগের প্রথম পাঠে সেলাই দেওয়াল মনে নিয়েলে পূর্ব

0: পালন হলে দুই চার পাঁচ চার।
1: বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। সিনিক বিউটি ছাড়াও এখানে কিন্তু অনেক কারণ রয়েছে এই সুইজারল্যান্ড ঘুরতে আসার। জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভা শহরের বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা, আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মল ও সুভিনিয়ার শপ। জেট ডি আও নামের একটা ওয়াটার জেট হলো জেনেভার সবচেয়ে আইকনিক ও বিখ্যাত ল্যান্ডমার্ক। একটি শক্তিশালী পাম্প প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার জল 140 মিটার উচ্চতায় প্রবাহিত করে। এই লেকে সাঁতার কাটা এবং জেট ডি আও এর বিস্ময়কর কৃত্রিম ঝর্ণাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ কিন্তু এই সুইজারল্যান্ড, কারণ ইউরোপের এই দেশটি প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে যেগুলো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না বলেই আমার মনে হয়। এখানে 60 বছরের একজন মানুষ আরও 25 বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখে। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে 65 বছরের অধিক বয়সীদের 100% পেনশন দেওয়া হয়। 58 BC রোম সম্রাট জুলিয়াস সিজার সুইজারল্যান্ডকে আক্রমণ করেন। সেই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে ব্যাটল অফ বিব্রেক্টে নামে পরিচিত। সুইজারল্যান্ডের স্থানীয় আদিবাসী হেলভেটিদের সাথে তুমুল যুদ্ধ হয় রোমান বাহিনী। দেশটা দখল করার পর রোমানরা এই দেশকে ল্যাটিন ভাষায় যুদ্ধ হয় রোমান বাহিনী। দেশটা দখল করার পর রোমানরা এই দেশকে ল্যাটিন ভাষায়

சான்ஸ் செரிஃப் டை ஃபேஸ்டா இயர் 1957 சுவிட்சர்லேண்டে டெவலப் করা হয়। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের জানান, কিভাবে জানাবেন আমাদের WhatsApp নাম্বার হলো +918100136126 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের রবিবার ঠিক এই সময়। আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবাই শোনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পশি লালনা মায়া বিবলনা আমি কৃতি কর যে ঝলনা। বাবা মাতাল হয়ে গেছি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এমন বন্ধু আর কে আছে? অনেকের নাম আছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে বড় বন্ধু আমাদের জীবনে, সে হলো সিস্টার। আগে হ্যাঁ হ্যাঁ সিস্টার। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব সিস্টারদের নিয়ে কিছু কথা। সিস্টার মানে আমাদের বোন, আমাদের ভগ্নী তো বটেই, কিন্তু সিস্টার বললে কিন্তু আরও একজনের কথা, ইনফ্যাক্ট আরও বেশ কয়েকজনের কথা চোখের সামনে ভেসে ওঠে। তারা হলেন আমাদের সিস্টার, আমাদের নার্স। নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের যে চিকিৎসা পরিষেবা তার অনেকগুলো স্তম্ভ আছে। সেই স্তম্ভগুলো কি কি? অবশ্যই ডক্টর, আমাদের ওষুধপত্র এবং অবশ্যই আমাদের সিস্টার বা নার্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ওয়ার্ল্ড নার্স ডের দিনে আপনার সঙ্গে নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের চিকিৎসা পরিষেবার অন্যতম দুই স্তম্ভ হলো ডক্টর এবং নার্স। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন কি, যে সারা পৃথিবী জুড়ে নার্স আর ডক্টরের রেশিও ঠিক কতটা? সারা পৃথিবী জুড়ে নার্স এবং ডক্টরের রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ সারা পৃথিবীতে যত ডক্টর আছেন তার 3 গুণ মোটামুটি নার্স আমাদের চারপাশে বর্তমান, যারা কিনা আমাদের পরিষেবা দিয়েই চলেছেন, যারা আমাদের সেবা করেই চলেছেন। এবং তাদেরকে ছাড়া আমরা কখনোই এভাবে সুস্থ সবল থাকতে পারতাম না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে সিস্টার বা নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

নার্সদের বলা হয় সিস্টার, অর্থাৎ তারা হলো আমাদের ভগিনী। কিন্তু এই ডাকটা কবে থেকে প্রচলিত হয়েছিল জানেন কি? এই ডাকের সঙ্গে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। সিস্টার বা নার্সদের নিয়ে কিছু কথা। তো যে কথা বলছিলাম যে এই যে নার্সদের সিস্টার ডাকা, এটা কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানেন অনেক সৈনিক যুবা অবস্থায় ছিলেন, যারা কিনা রীতিমতন ইনজিওর্ড হয়েছিলেন, আর রেড ক্রস সোসাইটি থেকে আরম্ভ করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন দেশের সৈনিকদের সাহায্য শুশ্রূষার দায়িত্ব নিয়েছিল। আর সেখানেই একজন যুবা সৈনিক এক নার্সকে সিস্টার বলে সম্বোধন করেছিলেন, সেই হলো শুরু। আর সেখান থেকে সেই ডাকটি প্রচলিত হয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। রেডিও বাংলানে ডট কমে আজকে নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে আড্ডাটা জারি থাকবে আমাদের। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সিস্টার বা নার্সরা আমাদের চিকিৎসার জন্য প্রত্যেক দিন ডিউটি করেন। এখন জানেন কি এই ডিউটি কতটা পরিশ্রম সাধ্য? অনেক কনসেন্ট্রেশন, অনেক জ্ঞান তো লাগেই, কিন্তু তার সঙ্গে এটা কি জানেন যে ওনারা প্রত্যেক দিন কতটা হাঁটাহাঁটি করেন? শুনলে চমকে যাবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নার্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটি নার্স বা সিস্টার নিজের শিফটের সময় প্রত্যেক দিন অন অ্যাভারেজ 4 থেকে 5 কিলোমিটার হাঁটেন। ভাবতে পারছেন, প্রতিটা দিন শুধুমাত্র ডিউটির সময় 4 থেকে 5 কিলোমিটার হাঁটা, এতটাই পরিশ্রম সাধ্য তাদের কাজ। তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে সিস্টারদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ডক্টরদের সাইন কি জানেন? আমরা অনেকেই মনে করি যে ক্রস, কিন্তু ক্রস কিন্তু নয়। ডক্টরদের সাইন হচ্ছে জোড়া সাপ। আর সিস্টারদের সাইন কি জানেন বা নার্সদের সাইন কি জানেন? সেটি হলো একটি অয়েল ল্যাম্প বা কুপি। সেই ল্যাম্পটি কোত্থেকে এসছেন জানেন? সেটি এসছে লেজেন্ডারি এক সিস্টারের হাতের থেকে, সেই সিস্টার যাকে কিনা আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিংগেল। এবং তার হাতের কুপিটি হচ্ছে বর্তমানে নার্স বা সিস্টারদের সাইন। তো আজকের দিনে নার্স বা সিস্টারদের নিয়ে অনেক কথা এরকম আছে যেগুলো কিনা আমরা ঠিকভাবে জানি না। সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেকটা দিনের মতোই আজকেও শুরু হয়েছে এবং আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব আপনাকে, তার সাথে সাথে গানও শোনাবো। কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি গান্ধুরিয়ার আড্ডার মাধ্যমে, তার জন্য আড্ডা শেষ অবধি আপনাকে চাই। আর তার সাথে সাথে এক কাপ চায়ে অবশ্যই সুন্দর সুন্দর গানও চাই। তাই একটা মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মু যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমাকে কেউ ঘুরতে যাওয়ার কথা বলে, বিশেষ করে ভারতবর্ষের কোনো একটা ঘুরতে যাওয়ার কথা, তখন কিন্তু সাউথ আমার কাছে ভীষণই একটা মনে হয় যে একে এক্সপ্লোর করা যেতে পারে। কারণ মানুষ বিশেষত সাউথের যে জায়গাগুলো সেগুলো খুব একটা ঘোরে না বা অফবিট ডেস্টিনেশন সেগুলোও যায় না যতটা নর্থের দিকটা ঘোরে বা হচ্ছে মধ্য ভারত ঘোরে। সাউথে যদি কেউ চান যে হয় না হিন্দু তীর্থের চার ধাম, সেটার বাইরে গিয়ে ভারতবর্ষের যদি হিন্দু তীর্থের চার ধাম হয়, সেখানে অবশ্যই কিন্তু রামেশ্বরম পড়ে, যেখানে জ্যোতির্লিঙ্গ আছে শিবের এবং তার সাথে সাথে বিষ্ণু মন্দিরও আছে এবং সেখানে সাথে সাথে রামেরও মন্দির আছে। রামেশ্বরম কেন বিখ্যাত সেটা আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জানি, কিন্তু তাছাড়াও আর কি কি দেখতে পারেন আপনি ওখানে গেলে, সেটাই আজকের আড্ডায় বলবো।

রামেশ্বরম ঘুরতে গেলে অবশ্যই সেখানের ঐতিহাসিক পৌরাণিক কাহিনীগুলো আপনাকে জানতেই হবে। তার কারণ এই যে রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর, এই কথাটা থেকেই কিন্তু এসেছে এই রামেশ্বরম কথাটা। এখানে পৌরাণিক কাহিনীর নায়ক যদি বলি শ্রীকৃষ্ণও হতে পারে, রামও হতে পারে, এই দুজনের সাথে অনেকটা স্মৃতি বিজারিত আছে এই অঞ্চল। এবং তার সাথে সাথে রামেশ্বরমে আপনি যখন যাবেন তখন যেটা না করলেই নয়, অর্থাৎ বলা যেতে পারে মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য, এর ভিতরে থাকা 22টি কুয়ো, যে কুয়োর জলের তাপমাত্রা প্রত্যেকটার আলাদা আলাদা। এবং অনেকেই মনে করেন এবং পুরাণেও কথিত আছে যে মামা কংসকে বধ করার পর এখানকার যে কুয়োর জলে স্নান করেছিলেন শ্রীকৃষ্ণ পাপ ধুয়ে দেওয়ার জন্য, এবং সেখানের কুয়োর জলে স্নান করে নাকি তিনি পাপমুক্ত হয়েছিলেন। তাই ভক্তরা বিশ্বাস করেন যে কুয়োগুলোর জলে যদি স্নান করা যায় তাহলে নাকি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শিবের জ্যোতির্লিঙ্গর কথা বলছিলাম এবং রামেশ্বরমে সোনার বেদির ওপর কিন্তু সেই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত এবং 15 একর জমির ওপর এই যে মূল মন্দির তার পাশাপাশি কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে। তাছাড়াও যেটা রয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে মানে বাইরেটা বিশ্বের সবচেয়ে বড় বারান্দা, ভাবতে পারছেন লম্বা, এবং সেখানে দেওয়ালের কারুকার্য দেখার মতো। এবং রামেশ্বরমে গেলে সত্যি আরও অনেক কিছু দেখার আছে, মানে আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করেন যে রামচন্দ্র নাকি এখান থেকেই পুজো দিয়ে লঙ্কায় গেছিলেন রাবণকে বধ করার জন্য। তো এই পুণ্যভূমিতে অবশ্যই যারা যারা যেতে চান তারা তারা যেতে পারেন, এবং অবশ্যই রামেশ্বরম আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়াটা উচিত, কারণ মনোরম দৃশ্যটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglanet.com এ আমরা কোথাও কখনো কখনো ঘুরতে যাওয়ার কথা বলি, আবার কোথাও ঘুরতে গিয়ে ভালোমন্দ খাবার কথা বলি, আবার কিছু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সও শেয়ার করি, নতুন সিনেমা আসলে সেইটাও কিন্তু আপনার সাথে আগে আলোচনা করি। ঠিক সেই রকমই একদম আজকে আপনাকে গান্দরিয়া লাটার মাধ্যমে নিয়ে গেছি ভারতের ভূখণ্ড থেকে আলাদা একটা জায়গায়, কিন্তু সেটা অবশ্যই হিন্দু ধর্মের চার ধামের মধ্যে পড়ে এবং সেখানে শিবের জ্যোতির্লিঙ্গও আছে সেই রামেশ্বরমে। সেই রামেশ্বরম অর্থাৎ রামের জায়গা, বিষ্ণুর জায়গা, সেই জায়গায় গিয়ে কী কী আপনি এক্সপ্লোর করতে চান সেটাও কিন্তু বললাম। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে রামেশ্বরমকে নিয়ে, সেটা আজকের আড্ডায় না কালকে আপনার সাথে শেয়ার করব। আড্ডায় থাকতেই হবে, আজকের মতো বলছি টাটা বাই বাই, ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকে একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব রানী রাসমণিকে নিয়ে। ভগিনী নিবেদিতা রানী রাসমণিকে বাংলার তথা ভারতের নবজাগরণের জন্মদাত্রী আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হতো না। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত না হলে গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবে পরিণত হতেন না, তিনি গদাধর চট্টোপাধ্যায়ই থাকতেন। আবার শ্রীরামকৃষ্ণ দেব না থাকলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতাম না, তিনি হয়তো নরেন্দ্রনাথ দত্ত হয়েই সারা জীবন সাধারণভাবে কাটিয়ে দিতেন। আর বিবেকানন্দকে না পেলে ভারতের নবজাগরণ সম্ভব হতো না। আবার আরেকদিকে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতের নবজাগরণ না হলে আমরা যে ভারত দেখি, আগামী দিনে যে ভারত গড়ে তোলার স্বপ্ন দেখি, তা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। সুতরাং রানী রাসমণি ভারতের নবজাগরণের জন্মদাত্রী একথা বললে তা অত্যুক্তি হবে না। শত শত বছর ধরে বদ্ধ ও অবদমিত ভারতাত্মা রানী রাসমণির অকুত ভয়, উদার প্রজাবৎসল মহানুভব ব্যক্তিত্বের সংস্পর্শে এসে যেন নিজেকে প্রকাশ করার, বলা ভালো সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য উপযুক্ত ও প্রশস্ত পথের সন্ধান পেল। এমনটা আমি বলছি না, স্বামী অচ্যুতানন্দ গিরির একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে। তো আজ সেই রানী রাসমণির জীবন ও কর্মের কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যার বেশ কিছুটা অংশ স্বামী অচ্যুতানন্দ গিরি তার প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর রানী রাসমণির কথা নিয়ে। এখন গান

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে রানী রাসমণিকে নিয়ে। রানী রাসমণি তাঁর কাজ বা সমাজে তাঁর অবদান অনুসারে যোগ্য রাজকীয় মর্যাদা সে যুগে পাননি, একথা সত্য। কিন্তু তাঁর জীবনধারা ও তাঁর কর্মধারা লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারি যে এক অতি মহতি উদ্দেশ্যে ভারতবর্ষ এই যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব। আর রানী রাসমণিকে যে দেবীকে জগদম্বার অষ্টসখীর মধ্যে একজন ধরা হয় তার মধ্যে সহমত পোষণে কোনো দ্বিধা নেই। কারণ কি? কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এক জীবনে এত কাজ করা, এত কিছু অর্জন করা সম্ভবপর নয়। তিনি তার মৌলিক চিন্তাভাবনা স্বার্থশূন্যভাবে দেশ ও সমাজের জন্য বিস্ময়কর ও স্মরণীয় কাজ দ্বারা সমাজে সাধারণের মধ্যে যে স্থান অর্জন করেছিলেন তা কোনো রক্ত মাংসের সাধারণ মানুষের দ্বারা একটি জীবনে করা সম্ভবপর নয়। তাই অত্যন্ত সাধারণ একটি গ্রামীণ পরিবারে জন্ম রানী রাসমণির। আর সেই সাধারণ পরিবার থেকে উঠে এসে তার মহান ব্যক্তিত্ব ও ঈশ্বরের প্রতি অবচলিত ভক্তির দ্বারা তিনি ধীরে ধীরে একটি অনন্য স্থান অর্জন করেছিলেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি রানী রাসমণির কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ। শুনতে থাকুন এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম রানী দাশমণির কথা নিয়ে। শুধুমাত্র রেডিও বাংলা .com এ গান মুসাফিরে আজ শুনছেন একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তার জীবন বিশুদ্ধ ভারতীয় মাতৃরূপেরই প্রতিচ্ছবি ছিল, এমনটাই বলছেন স্বামী অচ্যুতানন্দ গিরি। এবং মায়ের মতোই কোমল হৃদয় ও সন্তান বৎসল ছিলেন তিনি। আবার এই তিনিই যখন দেখতেন যে সামাজিক নিয়ম রীতি কোনো বিপন্নতার সম্মুখীন, সেক্ষেত্রে অস্তর কঠিন দৃঢ়তা ও প্রয়োজনে সিংহ হৃদয়ের সাহসিকতা দেখাতেন তিনি। তার এই কোমল কঠিন চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সাধারণের কাছে হয়ে উঠেছিলেন রানী, প্রকৃত প্রজা দরদী, সিংহ হৃদয়, কোমল মাতা, লোকমাতা। তার প্রজাবৎসল হৃদয় প্রজাদের জন্য স্নেহময়ী মাতৃ হৃদয়ে পরিণত হয়েছিল। এবং যে হৃদয় নিঃশর্তভাবে স্নেহ করে ভালোবাসে, সন্তানের মঙ্গল কামনায় ব্রতী হয়, আর এই মাতৃ হৃদয় থেকে উৎসারিত স্নেহ, ভালোবাসা, সহানুভূতি, প্রজা কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা অনুদানমূলক ও সমাজ সেবামূলক কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছিল। তো রানীমার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার সুদূর প্রসারী একটা ফল। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপনের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আজ সকলেরই জানা, জানবো আরো কিছু কথা, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের বিশেষ রানী রাসমণির কথা নিয়ে।

ফিরে এলাম গান মুসাফিরে শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, রানী রাসমণির কথা নিয়ে। তো মূল মন্দির সংলগ্ন নাট মন্দিরের সামনে বসে তিনি সাধনা করতেন, আর সে সময় মা ভবতারিণী তাকে দর্শন দেন এবং তার প্রার্থনায় সাড়া দেন। এই ঘটনা তার মধ্যে ভক্তির ভাব আরও প্রগাঢ় করে তোলে। গুরুদেবের অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থটি থেকে সংশ্লিষ্ট অংশ দিয়ে উদ্ধৃত করে লিখেছিলেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ। তিনি এখানে বলেছেন যে, আমি উৎসর্গীকৃত মন নিয়ে যখনই জগতে প্রবেশিত হলাম, মনে হলো সারা বিশ্ব যেন থমকে গেছে। আমার হৃদয় তখন মা ভবতারিণীর চরণে নিবেদিত প্রাণ, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি পরম সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম আরাধ্য। পরমহংসের কাতর প্রার্থনার উত্তরে প্রায়শই দক্ষিণেশ্বরে মন্দিরের প্রস্তরময়ী মাতৃমূর্তি জীবন্ত রূপে ধরা দিত, ঠাকুরের সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হতো। তো মায়ের কাছে প্রার্থনা করতাম, মা তুমি তো তোমার স্নেহের সন্তান ঠাকুর রামকৃষ্ণের ডাকে সাড়া দাও, তার সাথে কথা বলো, তার ডাকে তোমার পাষাণ হৃদয়ে প্রাণ সঞ্চার হয়, তাহলে তোমার এই অধম সন্তানের কান্না তুমি শুনতে পাও না কেন? মায়ের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আমার মনে ক্রমশ সীমাহীন হয়ে পড়েছিল। যদিও মনেকে আশ্চর্য প্রশান্তি বিরাজ করত, তবু 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে দেবীর রূপ আমি আত্মরাত্মায় প্রত্যক্ষ করি, তার কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার মন কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল। কখনো কখনো ঈশ্বর ভক্তের আরতিতে সাড়া দিয়ে দেরি করেন, ভক্তের প্রার্থনা পূরণ করতে দেরি করেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রকৃত ভক্তের ডাকে সাড়া দেন, তা সে যে কোনো রূপেই হোক না কেন। তো একজন অনুগত খ্রিস্টান যিশুর দর্শন পান, একজন হিন্দু কৃষ্ণ বা কালী বা অন্য কোনো দেবদেবীর দর্শন পান, অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা বা জ্যোতির্বলয় হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। তো খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম, কি দেখলাম বলবো। আর আজকের এই রানী রাসমণির আড্ডা শেষ করব সেই কাহিনীটা দিয়ে, সঙ্গে থাকুন। কথা শুনছি রানী রাসমণির, এখন গান।

ফিরে এলাম রানী নসমনির কথা নিয়ে। সঙ্গে আছি আমি শৌভিক, সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শেষ করব শো সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে রানী নসমনি দেখেছিলেন মা ভবতারিণীকে, তার সেই যে মুহূর্ত, অদ্ভুত একটা ভেতরে একটা আলোড়ন, সেই মুহূর্ত দিয়ে শেষ করব। কেমন লাগলো আজকের এই শো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4475039657 1 2। দেরি না করে আমরা ফিরে চাই সেই মুহূর্তে। তো অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা ও জ্যোতির্বলা হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম একজন পুরোহিত মূল মন্দিরের দরজা বন্ধ করছেন বিরতির সময়। আমিও আমার নির্দিষ্ট আসন থেকে উঠে পড়লাম, নাট মন্দিরের ছাদের ছায়া ছেড়ে উঠোনে নামলাম। পাথরে বাঁধানো চত্বর দুপুরে রোদের খড় তাপে তেতে উঠেছে, সেই তপ্ত মেঝেতে দাঁড়িয়ে পা যেন পুড়ে যাচ্ছে। আমি মনে মনে বললুম, মা তুমি আজও আমায় দেখা দিলে না, আর এখন তো তুমি মন্দিরের চার দেওয়ালের মধ্যে তালা বন্ধ। আমি আজ তোমার উদ্দেশ্যে একটা বিশেষ নিবেদন রাখবো ভেবেছিলাম, আমার শালাবাবুর তরফ থেকে, তা তোমার দেখাই তো পেলাম না। আমার অন্তরের আবেদন তৎক্ষণাৎ স্বীকৃতি পেল, আনন্দময় আরামদায়ক এক শীতল স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে পায়ের দিকে নেমে গেল। আমার সমস্ত অস্বস্তি মুহূর্তে দূরীভূত হলো। তারপর আমি আশ্চর্য হয়ে দেখলাম মন্দিরটা যেন অনেক বড়, বিশালাকার হয়ে গেল। মন্দিরের বিরাট দরজা ধীরে ধীরে খুলে গেল, ভবতারিণীর প্রস্তরময়ী মূর্তি চোখের সামনে প্রতিভাত হল। এরপর ক্রমশ সেই মূর্তি একটু একটু করে জীবন্ত হয়ে উঠল। হাস্যময়ী চিন্ময়ী মূর্তি যেন মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছে, আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হলো। এই আনন্দের অনুভূতি ব্যাখ্যাতীত, মনে হলো যেন কোনো অদৃশ্য সিরিঞ্জ দিয়ে আমার ফুসফুস থেকে প্রাণবায়ু বের করে নেওয়া হচ্ছে, আর আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি, স্থির শান্ত কিন্তু স্থবির নয়, প্রফুল্লময় চিত্ত জাগ্রত হলো। যেন আমার বাঁদিকে গঙ্গা ছাড়িয়ে কয়েক মাইল জুড়ে যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমি, আর মন্দির ছাড়িয়ে সম্পূর্ণ দক্ষিণেশ্বর এলাকা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। যত ঘর বাড়ি, যত দেওয়াল, যত সব যেন স্বচ্ছ হয়ে উঠতে লাগলো, আর সেই প্রায় স্বচ্ছ দেওয়ালের মধ্যে দিয়ে মাইলের পর মাইল জুড়ে মানুষের ইতিউতি চলাচল দেখতে লাগলাম। আমার তখন শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, আমার দেহ সে সময় এক অদ্ভুত শান্ত অবস্থায় বিরাজ করছিল, তবু আমি স্বাধীনভাবে হাত পা সঞ্চালনে সক্ষম ছিলাম। কয়েক মিনিট আমি চোখের পাতা পড়া ও চোখ খোলা উপলব্ধি করতে পারছিলাম। এই অবস্থায় আমি গোটা দক্ষিণেশ্বর চত্বর একাগ্রে প্রত্যক্ষ করেছিলাম। আমরা এখন আনন্দের সঙ্গে আজাদিকা অমৃতকাল উদযাপন করছি, এবং এই সঙ্গে রানী নসমনির জীবন ও সমাজের প্রতি তার অবদানকে স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglaneet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিডনাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিডনাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিডনাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি, সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে, এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিডনাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712-তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: গ্রীষ্মকাল বললেই আমাদের সবার আগে যেটা মনে হয় সেটা হলো গরমের ছুটি, আর তার সঙ্গে বেড়াতে যাওয়া কিংবা হোমওয়ার্ক। আর গরমকাল বললে আরেকটা কথাও কিন্তু আমাদের ভীষণ মনে হয়, সেটা হলো গরমের সঙ্গে জুড়ে থাকা কিছু ফলের নাম, যার মধ্যে অবশ্যই রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় ফলের রাজা আম। আর সেই আম বললেই কিন্তু বাঙালির আমের প্রতি যে একটা ভালোবাসা সেটা তো অবশ্যই রয়েছে, আর তার সঙ্গে যদি বলি আমের আচার, তাহলে কিন্তু শুধু ভালোবাসাই নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই কথা বলবো আম নিয়ে আর তার মধ্যে আমের আচার নিয়ে। কারণ আমের আচার শুধু যে ভীষণভাবে খেতে ভালো লাগে, তার সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে থাকে সেটাই নয়, সেই আমের আচারের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতির ঝাপিতে একেবারে যাকে বলে লুকিয়ে থাকা কিছু গল্প, আর সেগুলো অবশ্যই থাকবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধু।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারি সারি আম গাছ, আর তাতে ঝুলে আছে কাঁচা কাঁচা আম। সত্যি এইরকম দৃশ্য হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই গরমকাল এলেই এই দৃশ্যটা কিন্তু বারবার মনে পড়ে। কারণ এই সময় গ্রাম বাংলার বেশিরভাগ আম গাছে কিন্তু এরকম কাঁচা আম ঝুলে থাকতে দেখা যায়। আর আজকে কাঁচা আমের কথা ভীষণভাবে মনে পড়ছে এই কারণেই, কারণ আজ আমরা পপকর্নে কথা বলছি আমের আচার নিয়ে। আর আমের আচার করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কাঁচা আমের। আর সেই কাঁচা আম টুকরো টুকরো করে কেটেই তৈরি হয় নানা রকমের আমের আচার। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানে এই যে নানা রকমের আমের আচার, তার মধ্যে কোনোটা টক তো কোনোটা মিষ্টি, আবার কোনোটা ঝাল, আবার কোনোটা টক মিষ্টি ঝাল তিনটেই মেশানো, এই যে নানা রকমের আমের আচার, তার যে স্বাদ ভিন্ন ভিন্ন, তার তৈরি করার পদ্ধতিগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন। আর সেই জন্য আমরা একটা সময় দেখেছি যে বাড়ির মেয়েরা কীরকমভাবে নানা রকমের আমের আচার বাড়িতেই তৈরি করেন, আর সেই আমের আচারের জন্য আমগুলোকে কিভাবে রোদে দিয়ে সেটাকে শুকোন, তারপর সেটাকে আমের আচার বানান, কিংবা আচার বানানোর পর সেটাকে রোদ দেওয়া হয়। অনেক সময় তেল আচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ভীষণভাবে খেয়াল করেছি। আর আজকে যখন আমরা এই আমের আচার নিয়ে কথা বলছি, তখন অবশ্যই নানা রকমের আচারের কথা তো থাকবেই, আর তার সঙ্গে জুড়ে থাকা যে নানা রকমের গল্প সেটাও থাকবে। তবে সবকিছু গানের ওপারে, ফিরে আসছি গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ঝালমুড়ি মাখা হচ্ছে, তার মধ্যে পড়েছে নানা রকমের উপাদান, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, বাদাম, চানাচুর, আর তার সঙ্গে একটুখানি আচারের তেল। ব্যাস, তার স্বাদ যেন কয়েক গুণ বেশি বেড়ে গেল, এমনই এই আমের আচারের গুণ। আজ আমরা আমের আচার নিয়ে কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচারের কথা বলছি, সত্যি বিশেষ করে যেটা তেল দিয়ে তৈরি হয়, তেল আচার যেটাকে বলা হয় আমের, সেটা দিয়ে মুড়ি মাখার কিন্তু স্বাদটাই আলাদা। কিংবা ওই রকম ঝাল ঝাল আমের আচার দিয়ে রুটির সঙ্গেও কিন্তু অনেকেই খেয়ে থাকেন, বা ভাত খাওয়া হচ্ছে বেশ একটা সাদা মাটা কোনো একটা সবজি বা ডাল দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে, তার পাশে রয়েছে একটুখানি আচার, ব্যাস একদম স্বাদটাকে মুহূর্তে বদলে দিতে পারে, এমনই আমের আচারের বিশেষত্ব। আর সেই যে আমের আচার যা নানা রকমের হয়ে থাকে, কোনোটা টক, মিষ্টি, নোনতা, ঝাল, আর সেই সব স্বাদগুলো যেমন আলাদা আলাদা, সেই সব আমের আচারের সঙ্গে গল্পগুলো আলাদা আলাদা। যেমন এই যে একসঙ্গে সবাই মিলে মুড়ি মেখে আম আচার দিয়ে বেশ একেবারে ঝাল ঝাল করে, তার সঙ্গে গরম গরম চা, আর সঙ্গে জমিয়ে আড্ডা কিংবা গানের লড়াই, সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আমাদের এই সুন্দর মুহূর্তের যে গল্পগুলো জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি পরপর তিনটে গান শুনে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একটা সময় ছিল যখন বেশিরভাগ বাড়িতেই আচার বানানো হতো, আর তার মধ্যে আমের আচার অবশ্যই তৈরি করা হতো। আর সেই আমের আচার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকে পপকর্নে এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানেই আমরা নানা রকমের আচারের কথা তো বলছি। অনেক সময় অনেক বাড়িতে গেলে দেখা যেত যে পরপর কাচের বয়ম রাখা, আর প্রতিটির মধ্যে কিন্তু নানা রকমের আচার বেশ সাজানো রয়েছে। কোনোটাতে আমের আচার, তো কোনোটায় কুলের আচার, আবার কোনোটায় তেঁতুলের আচার, তো কোনোটায় চালতার আচার। এই যে নানা রকমের আচার, তার স্বাদগুলো তো অবশ্যই আলাদা আলাদা। আর বিশেষ করে এই গরমকালে আমের আচারের প্রতি কিন্তু একটা অদ্ভুত সবার একটা নজর থাকতো, কারণ এই সময়টাতেই যেহেতু কাঁচা আম পাওয়া যায়, সেই জন্য এই সময় সব বাড়িতেই প্রায় আমের আচার তৈরি করা হতো। আর এই গরমের ছুটিতে, বিশেষ করে দুপুর বেলাতে একদম যখন সবাই ঘুমিয়ে আছে, তখন সব ভাই বোনেরা মিলে কিংবা ছুটির দিনে যখন সবাই মিলে একসঙ্গে কি করা হবে, খেলা হচ্ছে, মজা হচ্ছে, তার মাঝখানে আচার চুরি করে খাওয়া কিংবা ওই রকম কাচের বয়ম থেকে একটু আচার বার করে নিয়ে গিয়ে ছাদে গিয়ে বা উঠোনে গিয়ে খাওয়া, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে একটা অদ্ভুত নির্মল আনন্দ। আর সেই আনন্দগুলো কিন্তু এখন বোধহয় কোথায় আমাদের সেই স্মৃতির ঝাঁপিতেই লুকিয়ে রয়েছে, আর সেখান থেকেই একটু একটু করে বের করে আনা, আর একটু একটু করে সেই আনন্দগুলোকে উপভোগ করা। আমাদের আজকের এই যে আড্ডাটা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মিঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
4: কথায় কথায়।
2: কথায় কথায় কথা হোক তোমারও,
3: কথা হোক আমার।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমের আচার নিয়ে। বাঙালি আচার খেতে তো পছন্দ করেনি, তার সঙ্গে আমের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অবশ্যই রয়েছে। আর সেই আম পাকা আম হোক কিংবা কাঁচা আম, পাকা আম তো অবশ্যই ফলের রাজা, সেটা তো অবশ্যই খেতে হবে। আর তার সঙ্গে কাঁচা আমের চাটনি কিংবা আচার, এটাও কিন্তু বাঙালির বেশ খাবার যে পদ রয়েছে তার মধ্যে অবশ্যই স্থান করে নেয়। আর সেই আমের আচারের গল্প করতে করতেই আমরা আজকে অবশ্যই চলে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়, যেখানে সেই গরমকালের গরমের ছুটিতেই দুপুরবেলা আচার নিয়ে খাওয়া আর সব ভাই বোনেরা মিলে হই হই করে কাটানো সেই সব ছোট্ট ছোট্ট স্মৃতি, ছোট্ট ছোট্ট মজার মজার ঘটনা সবকিছুই আজকে উঠে এলো আমাদের পপকর্নের আড্ডায়। কিন্তু ওই যে ঘড়ি বলছে আমাদের আজকের মতো আড্ডাটা এখানেই থামাতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অরূপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

এমন বন্ধু আর কে আছে? অনেকের নাম আছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে বড় বন্ধু আমাদের জীবনে, সে হলো সিস্টার। আগে হ্যাঁ হ্যাঁ সিস্টার। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব সিস্টারদের নিয়ে কিছু কথা। সিস্টার মানে আমাদের বোন, আমাদের ভগ্নী তো বটেই, কিন্তু সিস্টার বললে কিন্তু আরও একজনের কথা, ইনফ্যাক্ট আরও বেশ কয়েকজনের কথা চোখের সামনে ভেসে ওঠে। তারা হলেন আমাদের সিস্টার, আমাদের নার্স। নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের যে চিকিৎসা পরিষেবা তার অনেকগুলো স্তম্ভ আছে। সেই স্তম্ভগুলো কি কি? অবশ্যই ডক্টর, আমাদের ওষুধপত্তর এবং অবশ্যই আমাদের সিস্টার বা নার্স। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ওয়ার্ল্ড নার্স ডের দিনে আপনার সঙ্গে নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের চিকিৎসা পরিষেবার অন্যতম দুই স্তম্ভ হলো ডক্টর এবং নার্স। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন কি, যে সারা পৃথিবী জুড়ে নার্স আর ডক্টরের রেশিও ঠিক কতটা? সারা পৃথিবী জুড়ে নার্স এবং ডক্টরের রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ সারা পৃথিবীতে যত ডক্টর আছেন তার 3 গুণ মোটামুটি নার্স আমাদের চারপাশে বর্তমান, যারা কিনা আমাদের পরিষেবা দিয়েই চলেছেন, যারা আমাদের সেবা করেই চলেছেন। এবং তাদেরকে ছাড়া আমরা কখনোই এভাবে সুস্থ সবল থাকতে পারতাম না। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে সিস্টার বা নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

নার্সদের বলা হয় সিস্টার, অর্থাৎ তারা হলো আমাদের ভগিনী। কিন্তু এই ডাকটা কবে থেকে প্রচলিত হয়েছিল জানেন কি? এই ডাকের সঙ্গে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। সিস্টার বা নার্সদের নিয়ে কিছু কথা। তো যে কথা বলছিলাম যে এই যে নার্সদের সিস্টার ডাকা, এটা কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানেন অনেক সৈনিক যুবা অবস্থায় ছিলেন, যারা কিনা রীতিমতন ইনজিওর্ড হয়েছিলেন। আর রেড ক্রস সোসাইটি থেকে আরম্ভ করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন দেশের সৈনিকদের সাহায্য শুশ্রূষার দায়িত্ব নিয়েছিল। আর সেখানেই একজন যুবা সৈনিক এক নার্সকে সিস্টার বলে সম্বোধন করেছিলেন, সেই হলো শুরু। আর সেখান থেকে সেই ডাকটি প্রচলিত হয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। রেডিও বাংলানেট ডট কমে আজকে নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে আমাদের। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সিস্টার বা নার্সরা আমাদের চিকিৎসার জন্য প্রত্যেক দিন ডিউটি করেন। এখন জানেন কি এই ডিউটি কতটা পরিশ্রম সাধ্য? অনেক কনসেন্ট্রেশন, অনেক জ্ঞান তো লাগেই, কিন্তু তার সঙ্গে এটা কি জানেন যে ওনারা প্রত্যেক দিন কতটা হাঁটাহাঁটি করেন? শুনলে চমকে যাবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নার্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটি নার্স বা সিস্টার নিজের শিফটের সময় প্রত্যেক দিন অন অ্যাভারেজ 4-5 কিলোমিটার হাঁটেন। ভাবতে পারছেন, প্রতিটা দিন শুধুমাত্র ডিউটির সময়ে 4-5 কিলোমিটার হাঁটা, এতটাই পরিশ্রম সাধ্য তাদের কাজ। তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে সিস্টারদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ডক্টরদের সাইন কি জানেন? আমরা অনেকেই মনে করি যে ক্রস, কিন্তু ক্রস কিন্তু নয়। ডক্টরদের সাইন হচ্ছে জোড়া সাপ। আর সিস্টারদের সাইন কি জানেন বা নার্সদের সাইন কি জানেন? সেটি হলো একটি অয়েল ল্যাম্প বা কুপি। সেই ল্যাম্পটি কোত্থেকে এসছেন জানেন? সেটি এসছে লেজেন্ডারি এক সিস্টারের হাতের থেকে, সেই সিস্টার যাকে কিনা আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিংগেল। এবং তার হাতের কুপিটি হচ্ছে বর্তমানে নার্স বা সিস্টারদের সাইন। তো আজকের দিনে নার্স বা সিস্টারদের নিয়ে অনেক কথা এরকম আছে যেগুলো কিনা আমরা ঠিকভাবে জানি না। সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলা নেই, রেডিও বাংলা নেই ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাডা। প্রত্যেকটা দিনের মতোই আজকেও শুরু হয়েছে এবং আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব আপনাকে, তার সাথে সাথে গানও শোনাবো। কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি গান্ধুরিয়া রাডার মাধ্যমে, তার জন্য আড্ডা শেষ অবধি আপনাকে চাই। আর তার সাথে সাথে এক কাপ চায়ে অবশ্যই সুন্দর সুন্দর গানও চাই। তাই একটা মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মু যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমাকে কেউ ঘুরতে যাওয়ার কথা বলে, বিশেষ করে ভারতবর্ষের কোনো একটা ঘুরতে যাওয়ার কথা, তখন কিন্তু সাউথ আমার কাছে ভীষণই একটা মনে হয় যে একে এক্সপ্লোর করা যেতে পারে। কারণ মানুষ বিশেষত সাউথের যে জায়গাগুলো সেগুলো খুব একটা ঘোরে না বা অফবিট ডেস্টিনেশন সেগুলোও যায় না যতটা নর্থের দিকটা ঘোরে বা হচ্ছে মধ্য ভারত ঘোরে। সাউথে যদি কেউ চান যে হয় না হিন্দু তীর্থের চার ধাম, সেটার বাইরে গিয়ে ভারতবর্ষের যদি হিন্দু তীর্থের চার ধাম হয়, সেখানে অবশ্যই কিন্তু রামেশ্বরম পড়ে, যেখানে জ্যোতির্লিঙ্গ আছে শিবের এবং তার সাথে সাথে বিষ্ণু মন্দিরও আছে এবং সেখানে সাথে সাথে রামেরও মন্দির আছে। রামেশ্বরম কেন বিখ্যাত সেটা আমরা সবাই মোটামুটি অল্পবিস্তর জানি, কিন্তু তাছাড়াও আর কি কি দেখতে পারেন আপনি ওখানে গেলে, সেটাই আজকের আড্ডায় বলবো।

রামেশ্বরম ঘুরতে গেলে অবশ্যই সেখানের ঐতিহাসিক পৌরাণিক কাহিনীগুলো আপনাকে জানতেই হবে। তার কারণ এই যে রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর, এই কথাটা থেকেই কিন্তু এসেছে এই রামেশ্বরম কথাটা। এখানে পৌরাণিক কাহিনীর নায়ক যদি বলি শ্রীকৃষ্ণও হতে পারে, রামও হতে পারে, এই দুজনের সাথে অনেকটা স্মৃতি বিজড়িত আছে এই অঞ্চল। এবং তার সাথে সাথে রামেশ্বরমে আপনি যখন যাবেন তখন যেটা না করলেই নয়, অর্থাৎ বলা যেতে পারে মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য এর ভিতরে থাকা 22টি কুয়ো, যে কুয়োর জলের তাপমাত্রা প্রত্যেকটার আলাদা আলাদা। এবং অনেকেই মনে করেন এবং পুরাণেও কথিত আছে যে মামা কংসকে বধ করার পর এখানকার যে কুয়োর জলে স্নান করেছিলেন শ্রীকৃষ্ণ পাপ ধুয়ে দেওয়ার জন্য, এবং সেখানে কুয়োর জলে স্নান করে নাকি তিনি পাপমুক্ত হয়েছিলেন। তাই ভক্তরা বিশ্বাস করেন যে কুয়োগুলোর জলে যদি স্নান করা যায় তাহলে নাকি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শিবের জ্যোতির্লিঙ্গর কথা বলছিলাম এবং রামেশ্বরমে সোনার বেদির ওপর কিন্তু সেই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত, এবং 15 একর জমির ওপর এই যে মূল মন্দির, তার পাশাপাশি কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে। তাছাড়াও যেটা রয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে, মানে বাইরেটা, বিশ্বের সবচেয়ে বড় বারান্দা, ভাবতে পারছেন, লম্বা, এবং সেখানে দেওয়ালের কারুকার্য দেখার মতো। এবং রামেশ্বরমে গেলে সত্যি আরও অনেক কিছু দেখার আছে। মানে আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করেন যে রামচন্দ্র নাকি এখান থেকেই পুজো দিয়ে লঙ্কায় গেছিলেন রাবণকে বধ করার জন্য। তো এই পুণ্যভূমিতে অবশ্যই যারা যারা যেতে চান তারা তারা যেতে পারেন, এবং অবশ্যই রামেশ্বরম আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়াটা উচিত, কারণ মনোরম দৃশ্যটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglanet.com এ আমরা কোথাও কখনো কখনো ঘুরতে যাওয়ার কথা বলি, আবার কোথাও ঘুরতে গিয়ে ভালো মন্দ খাবার কথা বলি, আবার কিছু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সও শেয়ার করি, নতুন সিনেমা আসলে সেইটাও কিন্তু আপনার সাথে আগে আলোচনা করি। ঠিক সেই রকমই একদম আজকে আপনাকে গান্দরিয়ার আড্ডার মাধ্যমে নিয়ে গেছি ভারতের ভূখণ্ড থেকে আলাদা একটা জায়গায়, কিন্তু সেটা অবশ্যই হিন্দু ধর্মের চার ধামের মধ্যে পড়ে এবং সেখানে শিবের জ্যোতির্লিঙ্গও আছে সেই রামেশ্বরমে। সেই রামেশ্বরম অর্থাৎ রামের জায়গা, বিষ্ণুর জায়গা, সেই জায়গায় গিয়ে কি কি আপনি এক্সপ্লোর করতে চান সেটাও কিন্তু বললাম। এছাড়াও আরো অনেক কিছু বলার আছে রামেশ্বরমকে নিয়ে, সেটা আজকের আড্ডায় না কালকে আপনার সাথে শেয়ার করবো। আড্ডায় থাকতেই হবে, আজকের মতো বলছি টাটা বাই বাই, ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকে একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব রানী রাসমণিকে নিয়ে। ভগিনী নিবেদিতা রানী রাসমণিকে বাংলার তথা ভারতের নবজাগরণের জন্মদাত্রী আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হতো না। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত না হলে গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবে পরিণত হতেন না, তিনি গদাধর চট্টোপাধ্যায়ই থাকতেন। আবার শ্রীরামকৃষ্ণদেব না থাকলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতাম না, তিনি হয়তো নরেন্দ্রনাথ দত্ত হয়েই সারা জীবন সাধারণভাবে কাটিয়ে দিতেন। আর বিবেকানন্দকে না পেলে ভারতের নবজাগরণ সম্ভব হতো না। আবার আরেকদিকে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতের নবজাগরণ না হলে আমরা যে ভারত দেখি, আগামী দিনে যে ভারত গড়ে তোলার স্বপ্ন দেখি, তা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। সুতরাং রানী রাসমণি ভারতের নবজাগরণের জন্মদাত্রী, একথা বললে তা অত্যুক্তি হবে না। শত শত বছর ধরে বদ্ধ ও অবদমিত ভারতাত্মা রানী রাসমণির অকুত ভয়, উদার প্রজাবৎসল মহানুভব ব্যক্তিত্বের সংস্পর্শে এসে যেন নিজেকে প্রকাশ করার, বলা ভালো সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য উপযুক্ত ও প্রশস্ত পথের সন্ধান পেল। এমনটা আমি বলছি না, স্বামী অচ্যুতানন্দ গিরির একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে। তো আজ সেই রানী রাসমণির জীবন ও কর্মের কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যার বেশ কিছুটা অংশ স্বামী অচ্যুতানন্দ গিরি তার প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর রানী রাসমণির কথা নিয়ে। এখন গান

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে রানী রাসমণিকে নিয়ে। রানী রাসমণি তাঁর কাজ বা সমাজে তাঁর অবদান অনুসারে যোগ্য রাজকীয় মর্যাদা সে যুগে পাননি, একথা সত্য। কিন্তু তাঁর জীবনধারা ও তাঁর কর্মধারা লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারি যে এক অতি মহতি উদ্দেশ্যে ভারতবর্ষ এই যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব। আর রানী রাসমণিকে যে দেবীকে জগদম্বার অষ্টসখীর মধ্যে একজন ধরা হয় তার মধ্যে সহমত পোষণে কোনো দ্বিধা নেই। কারণ কি? কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এক জীবনে এত কাজ করা, এত কিছু অর্জন করা সম্ভবপর নয়। তিনি তাঁর মৌলিক চিন্তাভাবনা স্বার্থশূন্যভাবে দেশ ও সমাজের জন্য বিস্ময়কর ও স্মরণীয় কাজ দ্বারা সমাজে সাধারণের মধ্যে যে স্থান অর্জন করেছিলেন তা কোনো রক্ত মাংসের সাধারণ মানুষের দ্বারা একটি জীবনে করা সম্ভবপর নয়। তাই অত্যন্ত সাধারণ একটি গ্রামীণ পরিবারে জন্ম রানী রাসমণির। আর সেই সাধারণ পরিবার থেকে উঠে এসে তার মহান ব্যক্তিত্ব ও ঈশ্বরের প্রতি অবচলিত ভক্তির দ্বারা তিনি ধীরে ধীরে একটি অনন্য স্থান অর্জন করেছিলেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি রানী রাসমণির কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে। শুনতে থাকুন এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম রানী দাসমণির কথা নিয়ে। শুধুমাত্র রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে আজ শুনছেন একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তার জীবন বিশুদ্ধ ভারতীয় মাতৃরূপেরই প্রতিচ্ছবি ছিল, এমনটাই বলছেন স্বামী অচ্যুতানন্দ গিরি। এবং মায়ের মতোই কোমল হৃদয় ও সন্তান বৎসল ছিলেন তিনি। আবার এই তিনিই যখন দেখতেন যে সামাজিক নিয়ম রীতি কোনো বিপন্নতার সম্মুখীন, সেক্ষেত্রে প্রস্তর কঠিন দৃঢ়তা প্রয়োজনে সিংহ হৃদয়ের সাহসিকতা দেখাতেন তিনি। তার এই কোমল কঠিন চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সাধারণের কাছে হয়ে উঠেছিলেন রানী, প্রকৃত প্রজা দরদি, সিংহ হৃদয়, কোমল মাতা, লোকমাতা। তার প্রজাবৎসল হৃদয় প্রজাদের জন্য স্নেহময়ী মাতৃহৃদয়ে পরিণত হয়েছিল, এবং যে হৃদয় নিঃশর্তভাবে স্নেহ করে ভালোবাসে সন্তানের মঙ্গল কামনায় ব্রতী হয়, আর এই মাতৃহৃদয় থেকে উৎসারিত স্নেহ, ভালোবাসা, সহানুভূতি, প্রজা কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা অনুদানমূলক ও সমাজ সেবামূলক কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছিল। তো রানীমার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার সুদূর প্রসারী একটা ফল। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপনের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আজ সকলেরই জানা, জানবো আরো কিছু কথা, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের বিশেষ রানী রাসমণির কথা নিয়ে।

ফিরে এলাম গান মুসাফিরে শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, রানী রাসমণির কথা নিয়ে। তো মূল মন্দির সংলগ্ন নাট মন্দিরের সামনে বসে তিনি সাধনা করতেন, আর সে সময় মা ভবতারিণী তাকে দর্শন দেন এবং তার প্রার্থনায় সাড়া দেন। এই ঘটনা তার মধ্যে ভক্তির ভাব আরও প্রগাঢ় করে তোলে। গুরুদেবের অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থটি থেকে সংশ্লিষ্ট অংশ দিয়ে উদ্ধৃত করে লিখেছিলেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ। তিনি এখানে বলেছেন যে, আমি উৎসর্গীকৃত মন নিয়ে যখনই জগতে প্রবেশিত হলাম, মনে হলো সারা বিশ্ব যেন থমকে গেছে। আমার হৃদয় তখন মা ভবতারিণীর চরণে নিবেদিত প্রাণ। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি পরম সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম আরাধ্য। পরমহংসের কাতর প্রার্থনার উত্তরে প্রায়শই দক্ষিণেশ্বরে মন্দিরের প্রস্তরময়ী মাতৃমূর্তি জীবন্ত রূপে ধরা দিত, ঠাকুরের সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হতো। তো মায়ের কাছে প্রার্থনা করতাম, মা তুমি তো তোমার স্নেহের সন্তান ঠাকুর রামকৃষ্ণের ডাকে সাড়া দাও, তার সাথে কথা বলো, তার ডাকে তোমার পাষাণ হৃদয়ে প্রাণ সঞ্চার হয়, তাহলে তোমার এই অধম সন্তানের কান্না তুমি শুনতে পাও না কেন? মায়ের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আমার মনে ক্রমশ সীমাহীন হয়ে পড়েছিল। যদিও মনেকে আশ্চর্য প্রশান্তি বিরাজ করত, তবু 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে দেবীর রূপ আমি আত্মরাত্মায় প্রত্যক্ষ করি, তার কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার মন কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল। কখনো কখনো ঈশ্বর ভক্তের আরতিতে সাড়া দিয়ে দেরি করেন, ভক্তের প্রার্থনা পূরণ করতে দেরি করেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রকৃত ভক্তের ডাকে সাড়া দেন, তা সে যে কোনো রূপেই হোক না কেন। তো একজন অনুগত খ্রিস্টান যিশুর দর্শন পান, একজন হিন্দু কৃষ্ণ বা কালী বা অন্য কোনো দেবদেবীর দর্শন পান, অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা বা জ্যোতির্বলয় হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। তো খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম কি দেখলাম বলবো। আর আজকের এই রানী রাসমণির আড্ডা শেষ করব সেই কাহিনীটা দিয়ে, সঙ্গে থাকুন। কথা শুনছি রানী রাসমণির, এখন গান।

ফিরে এলাম রানী নৌশনীর কথা নিয়ে। সঙ্গে আছি আমি শৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শেষ করব শো সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে রানী রাসমণি দেখেছিলেন মা ভবতারিণীকে, তার সেই যে মুহূর্ত, অদ্ভুত একটা ভেতরে একটা আলোড়ন, সেই মুহূর্ত দিয়ে শেষ করব। কেমন লাগলো আজকের এই শো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4475039657 1 2। দেরি না করে আমরা ফিরে চাই সেই মুহূর্তে। তো অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা ও জ্যোতির্বলা হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম একজন পুরোহিত মূল মন্দিরের দরজা বন্ধ করছেন বিরতির সময়। আমিও আমার নির্দিষ্ট আসন থেকে উঠে পড়লাম, নাট মন্দিরের ছাদের ছায়া ছেড়ে উঠোনে নামলাম। পাথরে বাঁধানো চত্বর দুপুরে রোদের খড় তাপে তেতে উঠেছে, সেই তপ্ত মেঝেতে দাঁড়িয়ে পা যেন পুড়ে যাচ্ছে। আমি মনে মনে বললুম, মা তুমি আজও আমায় দেখা দিলে না, আর এখন তো তুমি মন্দিরের চার দেওয়ালের মধ্যে তালা বন্ধ। আমি আজ তোমার উদ্দেশ্যে একটা বিশেষ নিবেদন রাখবো ভেবেছিলাম, আমার শালাবাবুর তরফ থেকে, তা তোমার দেখাই তো পেলাম না। আমার অন্তরের আবেদন তৎক্ষণাৎ স্বীকৃতি পেল, আনন্দময় আরামদায়ক এক শীতল স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে পায়ের দিকে নেমে গেল। আমার সমস্ত অস্বস্তি মুহূর্তে দূরীভূত হলো। তারপর আমি আশ্চর্য হয়ে দেখলাম মন্দিরটা যেন অনেক বড়, বিশালাকার হয়ে গেল। মন্দিরের বিরাট দরজা ধীরে ধীরে খুলে গেল, ভবতারিণীর প্রস্তরময়ী মূর্তি চোখের সামনে প্রতিভাত হলো। এরপর ক্রমশ সেই মূর্তি একটু একটু করে জীবন্ত হয়ে উঠল, হাস্যময়ী চিন্ময়ী মূর্তি যেন মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছে। আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হলো, এই আনন্দের অনুভূতি ব্যাখ্যাতীত। মনে হলো যেন কোনো অদৃশ্য সিরিঞ্জ দিয়ে আমার ফুসফুস থেকে প্রাণবায়ু বের করে নেওয়া হচ্ছে, আর আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি, স্থির শান্ত কিন্তু স্থবির নয়। প্রফুল্লময় চিত্ত জাগ্রত হলো যেন। আমার বাঁদিকে গঙ্গা ছাড়িয়ে কয়েক মাইল জুড়ে যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমি, আর মন্দির ছাড়িয়ে সম্পূর্ণ দক্ষিণেশ্বর এলাকা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। যত ঘর বাড়ি, যত দেওয়াল, যত সব যেন স্বচ্ছ হয়ে উঠতে লাগলো, আর সেই প্রায় স্বচ্ছ দেওয়ালের মধ্যে দিয়ে মাইলের পর মাইল জুড়ে মানুষের ইতিউতি চলাচল দেখতে লাগলাম। আমার তখন শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, আমার দেহ সে সময় এক অদ্ভুত শান্ত অবস্থায় বিরাজ করছিল, তবু আমি স্বাধীনভাবে হাত পা সঞ্চালনে সক্ষম ছিলাম। কয়েক মিনিট আমি চোখের পাতা পড়া ও খোলা উপলব্ধি করতে পারছিলাম। এই অবস্থায় আমি গোটা দক্ষিণেশ্বর চত্বর একাগ্রে প্রত্যক্ষ করেছিলাম। আমরা এখন আনন্দের সঙ্গে আজাদিকা অমৃতকাল উদযাপন করছি, এবং এই সঙ্গে রানী রাসমণির জীবন ও সমাজের প্রতি তার অবদানকে স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলা .com।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনোদিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ, জানো কি কিনা দিবা?
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712-তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

গ্রীষ্মকাল বললেই আমাদের সবার আগে যেটা মনে হয় সেটা হলো গরমের ছুটি, আর তার সঙ্গে বেড়াতে যাওয়া কিংবা হোমওয়ার্ক। আর গরমকাল বললে আরেকটা কথাও কিন্তু আমাদের ভীষণ মনে হয়, সেটা হলো গরমের সঙ্গে জুড়ে থাকা কিছু ফলের নাম, যার মধ্যে অবশ্যই রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় ফলের রাজা আম। আর

0: আম বললেই কিন্তু বাঙালির আমের প্রতি যে একটা ভালোবাসা সেটা তো অবশ্যই রয়েছে, আর তার সঙ্গে যদি বলি আমের আচার, তাহলে কিন্তু শুধু ভালোবাসাই নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই কথা বলবো আম নিয়ে আর তার মধ্যে আমের আচার নিয়ে। কারণ আমের আচার শুধু যে ভীষণভাবে খেতে ভালো লাগে তার সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে থাকে সেটাই নয়, সেই আমের আচারের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতির ঝাঁপিতে একেবারে যাকে বলে লুকিয়ে থাকা কিছু গল্প, আর সেগুলো অবশ্যই থাকবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মো যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধু।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারি সারি আম গাছ, আর তাতে ঝুলে আছে কাঁচা কাঁচা আম। সত্যি এইরকম দৃশ্য হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই গরমকাল এলেই এই দৃশ্যটা কিন্তু বারবার মনে পড়ে। কারণ এই সময় গ্রাম বাংলার বেশিরভাগ আম গাছে কিন্তু এরকম কাঁচা আম ঝুলে থাকতে দেখা যায়। আর আজকে কাঁচা আমের কথা ভীষণভাবে মনে পড়ছে এই কারণেই, কারণ আজ আমরা পপকর্নে কথা বলছি আমের আচার নিয়ে। আর আমের আচার করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কাঁচা আমের। আর সেই কাঁচা আম টুকরো টুকরো করে কেটেই তৈরি হয় নানা রকমের আমের আচার। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানে এই যে নানা রকমের আমের আচার, তার মধ্যে কোনোটা টক তো কোনোটা মিষ্টি, আবার কোনোটা ঝাল, আবার কোনোটা টক মিষ্টি ঝাল তিনটেই মেশানো, এই যে নানা রকমের আমের আচার, তার যে স্বাদ ভিন্ন ভিন্ন, তার তৈরি করার পদ্ধতিগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন। আর সেই জন্য আমরা একটা সময় দেখেছি যে বাড়ির মেয়েরা কীরকমভাবে নানা রকমের আমের আচার বাড়িতেই তৈরি করেন, আর সেই আমের আচারের জন্য আমগুলোকে কিভাবে রোদে দিয়ে সেটাকে শুকোন, তারপর সেটাকে আমের আচার বানান, কিংবা আচার বানানোর পর সেটাকে রোদ দেওয়া হয়। অনেক সময় তেল আচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ভীষণভাবে খেয়াল করেছি। আর আজকে যখন আমরা এই আমের আচার নিয়ে কথা বলছি, তখন অবশ্যই নানা রকমের আচারের কথা তো থাকবেই, আর তার সঙ্গে জুড়ে থাকা যে নানা রকমের গল্প সেটাও থাকবে। তবে সবকিছুই গানের ওপারে, ফিরে আসছি গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ঝালমুড়ি মাখা হচ্ছে, তার মধ্যে পড়েছে নানা রকমের উপাদান, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, বাদাম, চানাচুর, আর তার সঙ্গে একটুখানি আচারের তেল। ব্যাস, তার স্বাদ যেন কয়েক গুণ বেশি বেড়ে গেল, এমনই এই আমের আচারের গুণ। আজ আমরা আমের আচার নিয়ে কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচারের কথা বলছি, সত্যি বিশেষ করে যেটা তেল দিয়ে তৈরি হয়, তেল আচার যেটাকে বলা হয় আমের, সেটা দিয়ে মুড়ি মাখার কিন্তু স্বাদটাই আলাদা। কিংবা ওই রকম ঝাল ঝাল আমের আচার দিয়ে রুটির সঙ্গেও কিন্তু অনেকেই খেয়ে থাকেন, বা ভাত খাওয়া হচ্ছে, বেশ একটা সাদা মাটা কোনো একটা সবজি বা ডাল দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে, তার পাশে রয়েছে একটুখানি আচার, ব্যাস একদম স্বাদটাকে মুহূর্তে বদলে দিতে পারে, এমনই আমের আচারের বিশেষত্ব। আর সেই যে আমের আচার যা নানা রকমের হয়ে থাকে, কোনোটা টক, মিষ্টি, নোনতা, ঝাল, আর সেই সব স্বাদগুলো যেমন আলাদা আলাদা, সেই সব আমের আচারের সঙ্গে গল্পগুলোও আলাদা আলাদা। যেমন এই যে একসঙ্গে সবাই মিলে মুড়ি মেখে আম আচার দিয়ে বেশ একেবারে ঝাল ঝাল করে, তার সঙ্গে গরম গরম চা, আর সঙ্গে জমিয়ে আড্ডা কিংবা গানের লড়াই, সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আমাদের এই সুন্দর মুহূর্তের যে গল্পগুলো জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি পরপর তিনটে গান শুনে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একটা সময় ছিল যখন বেশিরভাগ বাড়িতেই আচার বানানো হতো, আর তার মধ্যে আমের আচার অবশ্যই তৈরি করা হতো। আর সেই আমের আচার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকে পপকর্নে এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানে আমরা নানা রকমের আচারের কথা তো বলছি। অনেক সময় অনেক বাড়িতে গেলে দেখা যেত যে পরপর কাচের বয়ম রাখা, আর প্রতিটির মধ্যে কিন্তু নানা রকমের আচার বেশ সাজানো রয়েছে। কোনোটাতে আমের আচার, তো কোনোটায় কুলের আচার, আবার কোনোটায় তেঁতুলের আচার, তো কোনোটায় চালতার আচার। এই যে নানা রকমের আচার, তার স্বাদগুলো তো অবশ্যই আলাদা আলাদা। আর বিশেষ করে এই গরমকালে আমের আচারের প্রতি কিন্তু একটা অদ্ভুত সবার একটা নজর থাকতো, কারণ এই সময়টাতেই যেহেতু কাঁচা আম পাওয়া যায়, সেই জন্য এই সময় সব বাড়িতেই প্রায় আমের আচার তৈরি করা হতো। আর এই গরমের ছুটিতে বিশেষ করে দুপুর বেলাতে একদম যখন সবাই ঘুমিয়ে আছে, তখন সব ভাই বোনেরা মিলে কিংবা ছুটির দিনে যখন এই সবাই মিলে একসঙ্গে কি করা হবে, খেলা হচ্ছে, মজা হচ্ছে, তার মাঝখানে আচার চুরি করে খাওয়া কিংবা ওই রকম কাচের বয়ম থেকে একটু আচার বার করে নিয়ে গিয়ে ছাদে গিয়ে বা উঠোনে গিয়ে খাওয়া, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে একটা অদ্ভুত নির্মল আনন্দ। আর সেই আনন্দগুলো কিন্তু এখন বোধহয় কোথায় আমাদের সেই স্মৃতির ঝাঁপিতেই লুকিয়ে রয়েছে, আর সেখান থেকেই একটু একটু করে বের করে আনা, আর একটু একটু করে সেই আনন্দগুলোকে উপভোগ করা। আমাদের আজকের এই যে আড্ডাটা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মিঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
4: কথায় কথায়।
2: কথায় কথায় কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমের আচার নিয়ে। বাঙালি আচার খেতে তো পছন্দ করেনি, তার সঙ্গে আমের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অবশ্যই রয়েছে। আর সেই আম পাকা আম হোক কিংবা কাঁচা আম, পাকা আম তো অবশ্যই ফলের রাজা, সেটা তো অবশ্যই খেতে হবে। আর তার সঙ্গে কাঁচা আমের চাটনি কিংবা আচার, এটাও কিন্তু বাঙালির বেশ খাবার যে পদ রয়েছে তার মধ্যে অবশ্যই স্থান করে নেয়। আর সেই আমের আচারের গল্প করতে করতেই আমরা আজকে অবশ্যই চলে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়, যেখানে সেই গরমকালে গরমের ছুটিতে দুপুরবেলা আচার নিয়ে খাওয়া, আর সব ভাই বোনেরা মিলে হই হই করে কাটানো সেই সব ছোট্ট ছোট্ট স্মৃতি, ছোট্ট ছোট্ট মজার মজার ঘটনা সবকিছুই আজকে উঠে এলো আমাদের পপকর্নের আড্ডায়। কিন্তু ওই যে ঘড়ি বলছে আমাদের আজকের মতো আড্ডাটা এখানেই থামাতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা, স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

এমন বন্ধু আর কে আছে? অনেকের নাম আছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে বড় বন্ধু আমাদের জীবনে, সে হলো সিস্টার। আগে হ্যাঁ হ্যাঁ সিস্টার। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব সিস্টারদের নিয়ে কিছু কথা। সিস্টার মানে আমাদের বোন, আমাদের ভগ্নী তো বটেই, কিন্তু সিস্টার বললে কিন্তু আরও একজনের কথা, ইনফ্যাক্ট আরও বেশ কয়েকজনের কথা চোখের সামনে ভেসে ওঠে। তারা হলেন আমাদের সিস্টার, আমাদের নার্স। নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের যে চিকিৎসা পরিষেবা তার অনেকগুলো স্তম্ভ আছে। সেই স্তম্ভগুলো কি কি? অবশ্যই ডক্টর, আমাদের ওষুধপত্র এবং অবশ্যই আমাদের সিস্টার বা নার্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ওয়ার্ল্ড নার্স ডের দিনে আপনার সঙ্গে নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের চিকিৎসা পরিষেবার অন্যতম দুই স্তম্ভ হলো ডক্টর এবং নার্স। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন কি, যে সারা পৃথিবী জুড়ে নার্স আর ডক্টরের রেশিও ঠিক কতটা? সারা পৃথিবী জুড়ে নার্স এবং ডক্টরের রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ সারা পৃথিবীতে যত ডক্টর আছেন তার 3 গুণ মোটামুটি নার্স আমাদের চারপাশে বর্তমান, যারা কিনা আমাদের পরিষেবা দিয়েই চলেছেন, যারা আমাদের সেবা করেই চলেছেন। এবং তাদেরকে ছাড়া আমরা কখনোই এভাবে সুস্থ সবল থাকতে পারতাম না। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে সিস্টার বা নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

নার্সদের বলা হয় সিস্টার, অর্থাৎ তারা হলো আমাদের ভগিনী। কিন্তু এই ডাকটা কবে থেকে প্রচলিত হয়েছিল জানেন কি? এই ডাকের সঙ্গে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। সিস্টার বা নার্সদের নিয়ে কিছু কথা। তো যে কথা বলছিলাম যে এই যে নার্সদের সিস্টার ডাকা, এটা কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানেন অনেক সৈনিক যুবা অবস্থায় ছিলেন, যারা কিনা রীতিমতন ইনজিওর্ড হয়েছিলেন, আর রেড ক্রস সোসাইটি থেকে আরম্ভ করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন দেশের সৈনিকদের সাহায্য শুশ্রূষার দায়িত্ব নিয়েছিল। আর সেখানেই একজন যুবা সৈনিক এক নার্সকে সিস্টার বলে সম্বোধন করেছিলেন, সেই হলো শুরু। আর সেখান থেকে সেই ডাকটি প্রচলিত হয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। রেডিও বাংলানেট ডট কমে আজকে নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে আড্ডাটা জারি থাকবে আমাদের। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সিস্টার বা নার্সরা আমাদের চিকিৎসার জন্য প্রত্যেক দিন ডিউটি করেন। এখন জানেন কি এই ডিউটি কতটা পরিশ্রম সাধ্য? অনেক কনসেন্ট্রেশন, অনেক জ্ঞান তো লাগেই, কিন্তু তার সঙ্গে এটা কি জানেন যে ওনারা প্রত্যেক দিন কতটা হাঁটাহাঁটি করেন? শুনলে চমকে যাবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নার্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটি নার্স বা সিস্টার নিজের শিফটের সময় প্রত্যেক দিন অন অ্যাভারেজ 4-5 কিলোমিটার হাঁটেন। ভাবতে পারছেন, প্রতিটা দিন শুধুমাত্র ডিউটির সময় 4-5 কিলোমিটার হাঁটা, এতটাই পরিশ্রম সাধ্য তাদের কাজ। তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে সিস্টারদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ডক্টরদের সাইন কি জানেন? আমরা অনেকেই মনে করি যে ক্রস, কিন্তু ক্রস কিন্তু নয়। ডক্টরদের সাইন হচ্ছে জোড়া সাপ। আর সিস্টারদের সাইন কি জানেন বা নার্সদের সাইন কি জানেন? সেটি হলো একটি অয়েল ল্যাম্প বা কুপি। সেই ল্যাম্পটি কোত্থেকে এসছেন জানেন? সেটি এসছে লেজেন্ডারি এক সিস্টারের হাতের থেকে, সেই সিস্টার যাকে কিনা আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিংগেল। এবং তার হাতের কুপিটি হচ্ছে বর্তমানে নার্স বা সিস্টারদের সাইন। তো আজকের দিনে নার্স বা সিস্টারদের নিয়ে অনেক কথা এরকম আছে যেগুলো কিনা আমরা ঠিকভাবে জানি না। সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেকটা দিনের মতোই আজকেও শুরু হয়েছে, এবং আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব আপনাকে, তার সাথে সাথে গানও শোনাবো। কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি গান্ধুরিয়ার আড্ডার মাধ্যমে, তার জন্য আড্ডা শেষ অবধি আপনাকে চাই। আর তার সাথে সাথে এক কাপ চায়ে অবশ্যই সুন্দর সুন্দর গানও চাই। তাই একটা মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাঙালি.com, মু যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কমের ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমাকে কেউ ঘুরতে যাওয়ার কথা বলে, বিশেষ করে ভারতবর্ষের কোনো একটা ঘুরতে যাওয়ার কথা, তখন কিন্তু সাউথ আমার কাছে ভীষণই একটা মনে হয় যে একে এক্সপ্লোর করা যেতে পারে। কারণ মানুষ বিশেষত সাউথের যে জায়গাগুলো সেগুলো খুব একটা ঘোরে না বা অফবিট ডেস্টিনেশন সেগুলোও যায় না যতটা নর্থের দিকটা ঘোরে বা হচ্ছে মধ্য ভারত ঘোরে। সাউথে যদি কেউ চান যে হয় না হিন্দু তীর্থের চার ধাম, সেটার বাইরে গিয়ে ভারতবর্ষের যদি হিন্দু তীর্থের চার ধাম হয়, সেখানে অবশ্যই কিন্তু রামেশ্বরম পড়ে, যেখানে জ্যোতির্লিঙ্গ আছে শিবের এবং তার সাথে সাথে বিষ্ণু মন্দিরও আছে এবং সেখানে সাথে সাথে রামেরও মন্দির আছে। রামেশ্বরম কেন বিখ্যাত সেটা আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জানি, কিন্তু তাছাড়াও আর কি কি দেখতে পারেন আপনি ওখানে গেলে, সেটাই আজকের আড্ডায় বলবো।

রামেশ্বরম ঘুরতে গেলে অবশ্যই সেখানের ঐতিহাসিক পৌরাণিক কাহিনীগুলো আপনাকে জানতেই হবে। তার কারণ এই যে রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর, এই কথাটা থেকেই কিন্তু এসেছে এই রামেশ্বরম কথাটা। এখানে পৌরাণিক কাহিনীর নায়ক যদি বলি শ্রীকৃষ্ণও হতে পারে, রামও হতে পারে, এই দুজনের সাথে অনেকটা স্মৃতি বিজড়িত আছে এই অঞ্চল। এবং তার সাথে সাথে রামেশ্বরমে আপনি যখন যাবেন তখন যেটা না করলেই নয়, অর্থাৎ বলা যেতে পারে মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য, এর ভিতরে থাকা 22টি কুয়ো, যে কুয়োর জলের তাপমাত্রা প্রত্যেকটার আলাদা আলাদা। এবং অনেকেই মনে করেন এবং পুরাণেও কথিত আছে যে মামা কংসকে বধ করার পর এখানকার যে কুয়োর জলে স্নান করেছিলেন শ্রীকৃষ্ণ পাপ ধুয়ে দেওয়ার জন্য, এবং সেখানের কুয়োর জলে স্নান করে নাকি তিনি পাপমুক্ত হয়েছিলেন। তাই ভক্তরা বিশ্বাস করেন যে কুয়োগুলোর জলে যদি স্নান করা যায় তাহলে নাকি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শিবের জ্যোতির্লিঙ্গর কথা বলছিলাম এবং রামেশ্বরমে সোনার বেদির ওপর কিন্তু সেই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত, এবং 15 একর জমির ওপর এই যে মূল মন্দির, তার পাশাপাশি কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে। তাছাড়াও যেটা রয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে, মানে বাইরেটা, বিশ্বের সবচেয়ে বড় বারান্দা, ভাবতে পারছেন, লম্বা, এবং সেখানে দেওয়ালের কারুকার্য দেখার মতো। এবং রামেশ্বরমে গেলে সত্যি আরও অনেক কিছু দেখার আছে, মানে আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করেন যে রামচন্দ্র নাকি এখান থেকেই পুজো দিয়ে লঙ্কায় গেছিলেন রাবণকে বধ করার জন্য। তো এই পুণ্যভূমিতে অবশ্যই যারা যারা যেতে চান তারা তারা যেতে পারেন, এবং অবশ্যই রামেশ্বরম আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়াটা উচিত, কারণ মনোরম দৃশ্যটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglanet.com এ আমরা কোথাও কখনো কখনো ঘুরতে যাওয়ার কথা বলি, আবার কোথাও ঘুরতে গিয়ে ভালোমন্দ খাবার কথা বলি, আবার কিছু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সও শেয়ার করি, নতুন সিনেমা আসলে সেইটাও কিন্তু আপনার সাথে আগে আলোচনা করি। ঠিক সেই রকমই একদম আজকে আপনাকে গান্দরিয়া রাটার মাধ্যমে নিয়ে গেছি ভারতের ভূখণ্ড থেকে আলাদা একটা জায়গায়, কিন্তু সেটা অবশ্যই হিন্দু ধর্মের চার ধামের মধ্যে পড়ে এবং সেখানে শিবের জ্যোতির্লিঙ্গও আছে সেই রামেশ্বরমে। সেই রামেশ্বরম অর্থাৎ রামের জায়গা, বিষ্ণুর জায়গা, সেই জায়গায় গিয়ে কী কী আপনি এক্সপ্লোর করতে চান সেটাও কিন্তু বললাম। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে রামেশ্বরমকে নিয়ে, সেটা আজকের আড্ডায় না কালকে আপনার সাথে শেয়ার করব। আড্ডায় থাকতেই হবে, আজকের মতো বলছি টাটা, বাই বাই, ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকে একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব রানী রাসমণিকে নিয়ে। ভগিনী নিবেদিতা রানী রাসমণিকে বাংলার তথা ভারতের নবজাগরণের জন্মদাত্রী আজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হতো না। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত না হলে গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবে পরিণত হতেন না, তিনি গদাধর চট্টোপাধ্যায়ই থাকতেন। আবার শ্রীরামকৃষ্ণ দেব না থাকলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতেন না, তিনি হয়তো নরেন্দ্রনাথ দত্ত হয়েই সারা জীবন সাধারণভাবে কাটিয়ে দিতেন। আর বিবেকানন্দকে না পেলে ভারতের নবজাগরণ সম্ভব হতো না। আবার আরেকদিকে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতের নবজাগরণ না হলে আমরা যে ভারত দেখি, আগামী দিনে যে ভারত গড়ে তোলার স্বপ্ন দেখি, তা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। সুতরাং রানী রাসমণি ভারতের নবজাগরণের জন্মদাত্রী, একথা বললে তা অত্যুক্তি হবে না। শত শত বছর ধরে বদ্ধ ও অবদমিত ভারতাত্মা রানী রাসমণির অকুত ভয়, উদার প্রজাবৎসল মহানুভব ব্যক্তিত্বের সংস্পর্শে এসে যেন নিজেকে প্রকাশ করার, বলা ভালো সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য উপযুক্ত ও প্রশস্ত পথের সন্ধান পেল। এমনটা আমি বলছি না, স্বামী অচ্যুতানন্দ গিরির একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে। তো আজ সেই রানী রাসমণির জীবন ও কর্মের কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যার বেশ কিছুটা অংশ স্বামী অচ্যুতানন্দ গিরি তার প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর রানী রাসমণির কথা নিয়ে। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে রানী রাসমণিকে নিয়ে। রানী রাসমণি তাঁর কাজ বা সমাজে তাঁর অবদান অনুসারে যোগ্য রাজকীয় মর্যাদা সে যুগে পাননি, এ কথা সত্য। কিন্তু তাঁর জীবনধারা ও তাঁর কর্মধারা লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারি যে এক অতি মহতী উদ্দেশ্যে ভারতবর্ষ এই যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব। আর রানী রাসমণিকে যে দেবীকে জগদম্বার অষ্টসখীর মধ্যে একজন ধরা হয় তার মধ্যে সহমত পোষণে কোনো দ্বিধা নেই। কারণ কি? কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এক জীবনে এত কাজ করা, এত কিছু অর্জন করা সম্ভবপর নয়। তিনি তার মৌলিক চিন্তাভাবনা স্বার্থশূন্যভাবে দেশ ও সমাজের জন্য বিস্ময়কর ও স্মরণীয় কাজ দ্বারা সমাজে সাধারণের মধ্যে যে স্থান অর্জন করেছিলেন তা কোনো রক্ত মাংসের সাধারণ মানুষের দ্বারা একটি জীবনে করা সম্ভবপর নয়। তাই অত্যন্ত সাধারণ একটি গ্রামীণ পরিবারে জন্ম রানী রাসমণির। আর সেই সাধারণ পরিবার থেকে উঠে এসে তার মহান ব্যক্তিত্ব ও ঈশ্বরের প্রতি অবচলিত ভক্তির দ্বারা তিনি ধীরে ধীরে একটি অনন্য স্থান অর্জন করেছিলেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি রানী রাসমণির কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। শুনতে থাকুন এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম রানী দাশমণির কথা নিয়ে। শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে আজ শুনছেন একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তার জীবন বিশুদ্ধ ভারতীয় মাতৃরূপেরই প্রতিচ্ছবি ছিল, এমনটাই বলছেন স্বামী অচ্যুতানন্দ গিরি। এবং মায়ের মতোই কোমল হৃদয় ও সন্তান বৎসল ছিলেন তিনি। আবার এই তিনিই যখন দেখতেন যে সামাজিক নিয়ম রীতি কোনো বিপন্নতার সম্মুখীন, সেক্ষেত্রে প্রস্তর কঠিন দৃঢ়তা ও প্রয়োজনে সিংহ হৃদয়ের সাহসিকতা দেখাতেন তিনি। তার এই কোমল কঠিন চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সাধারণের কাছে হয়ে উঠেছিলেন রানী, প্রকৃত প্রজা দরদি, সিংহ হৃদয়, কোমল মাতা, লোকমাতা। তার প্রজাবৎসল হৃদয় প্রজাদের জন্য স্নেহময়ী মাতৃ হৃদয়ে পরিণত হয়েছিল। এবং যে হৃদয় নিঃশর্তভাবে স্নেহ করে ভালোবাসে, সন্তানের মঙ্গল কামনায় ব্রতী হয়, আর এই মাতৃ হৃদয় থেকে উৎসারিত স্নেহ, ভালোবাসা, সহানুভূতি, প্রজা কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা অনুদানমূলক ও সমাজ সেবামূলক কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছিল। তো রানীমার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার সুদূর প্রসারী একটা ফল। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপনের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আজ সকলেরই জানা, জানবো আরো কিছু কথা, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের বিশেষ রানী দাশমণির কথা নিয়ে।

ফিরে এলাম গান মুসাফিরে শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, রানী রাসমণির কথা নিয়ে। তো মূল মন্দির সংলগ্ন নাট মন্দিরের সামনে বসে তিনি সাধনা করতেন, আর সে সময় মা ভবতারিণী তাকে দর্শন দেন এবং তার প্রার্থনায় সাড়া দেন। এই ঘটনা তার মধ্যে ভক্তির ভাব আরও প্রগাঢ় করে তোলে। গুরুদেবের অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থটি থেকে সংশ্লিষ্ট অংশ দিয়ে উদ্ধৃত করে লিখেছিলেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ। তিনি এখানে বলেছেন যে, আমি উৎসর্গীকৃত মন নিয়ে যখনই জগতে প্রবেশিত হলাম, মনে হলো সারা বিশ্ব যেন থমকে গেছে। আমার হৃদয় তখন মা ভবতারিণীর চরণে নিবেদিত প্রাণ। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি পরম সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম আরাধ্য। পরমহংসের কাতর প্রার্থনার উত্তরে প্রায়শই দক্ষিণেশ্বরে মন্দিরের প্রস্তরময়ী মাতৃমূর্তি জীবন্ত রূপে ধরা দিত, ঠাকুরের সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হতো। তো মায়ের কাছে প্রার্থনা করতাম, মা তুমি তো তোমার স্নেহের সন্তান ঠাকুর রামকৃষ্ণের ডাকে সাড়া দাও, তার সাথে কথা বলো, তার ডাকে তোমার পাষাণ হৃদয়ে প্রাণ সঞ্চার হয়, তাহলে তোমার এই অধম সন্তানের কান্না তুমি শুনতে পাও না কেন? মায়ের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আমার মনে ক্রমশ সীমাহীন হয়ে পড়েছিল। যদিও মনেকে আশ্চর্য প্রশান্তি বিরাজ করত, তবু 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে দেবীর রূপ আমি আত্মরাত্মায় প্রত্যক্ষ করি, তার কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার মন কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল। কখনো কখনো ঈশ্বর ভক্তের আরতিতে সাড়া দিয়ে দেরি করেন, ভক্তের প্রার্থনা পূরণ করতে দেরি করেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রকৃত ভক্তের ডাকে সাড়া দেন, তা সে যে কোনো রূপেই হোক না কেন। তো একজন অনুগত খ্রিস্টান যিশুর দর্শন পান, একজন হিন্দু কৃষ্ণ বা কালী বা অন্য কোনো দেবদেবীর দর্শন পান। অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা বা জ্যোতির্বলয় হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। তো খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম, কি দেখলাম বলবো। আর আজকের এই রানী রাসমণির আড্ডা শেষ করব সেই কাহিনীটা দিয়ে। সঙ্গে থাকুন, কথা শুনছি রানী রাসমণির, এখন গান।

0: ফিরে এলাম রানী নরসিংহের কথা নিয়ে। সঙ্গে আছি আমি শৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শেষ করব শো সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে রানী নরসিংহ দেখেছিলেন মা ভবতারিণীকে, তার সেই যে মুহূর্ত, অদ্ভুত একটা ভেতরে একটা আলোড়ন, সেই মুহূর্ত দিয়ে শেষ করব। কেমন লাগলো আজকের এই শো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4475039657 তে। দেরি না করে আমরা ফিরে চাই সেই মুহূর্তে। তো অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা ও জ্যোতির্বলা হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম একজন পুরোহিত মূল মন্দিরের দরজা বন্ধ করছেন বিরতির সময়। আমিও আমার নির্দিষ্ট আসন থেকে উঠে পড়লাম, নাট মন্দিরের ছাদের ছায়া ছেড়ে উঠোনে নামলাম। পাথরে বাঁধানো চত্বর দুপুরে রোদের খড় তাপে তেতে উঠেছে, সেই তপ্ত মেঝেতে দাঁড়িয়ে পা যেন পুড়ে যাচ্ছে। আমি মনে মনে বললুম, মা তুমি আজও আমায় দেখা দিলে না, আর এখন তো তুমি মন্দিরের চার দেওয়ালের মধ্যে তালা বন্ধ। আমি আজ তোমার উদ্দেশ্যে একটা বিশেষ নিবেদন রাখবো ভেবেছিলাম, আমার শালাবাবুর তরফ থেকে, তা তোমার দেখাই তো পেলাম না। আমার অন্তরের আবেদন তৎক্ষণাৎ স্বীকৃতি পেল, আনন্দময় আরামদায়ক এক শীতল স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে পায়ের দিকে নেমে গেল। আমার সমস্ত অস্বস্তি মুহূর্তে দূরীভূত হলো। তারপর আমি আশ্চর্য হয়ে দেখলাম মন্দিরটা যেন অনেক বড়, বিশালাকার হয়ে গেল। মন্দিরের বিরাট দরজা ধীরে ধীরে খুলে গেল, ভবতারিণীর প্রস্তরময়ী মূর্তি চোখের সামনে প্রতিভাত হলো। এরপর ক্রমশ সেই মূর্তি একটু একটু করে জীবন্ত হয়ে উঠল, হাস্যময়ী চিন্ময়ী মূর্তি যেন মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছে। আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হলো, এই আনন্দের অনুভূতি ব্যাখ্যাতীত। মনে হলো যেন কোনো অদৃশ্য সিরিঞ্জ দিয়ে আমার ফুসফুস থেকে প্রাণবায়ু বের করে নেওয়া হচ্ছে, আর আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি, স্থির শান্ত কিন্তু স্থবির নয়। প্রফুল্লময় চিত্ত জাগ্রত হলো যেন, আমার বাঁদিকে গঙ্গা ছাড়িয়ে কয়েক মাইল জুড়ে যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমি, আর মন্দির ছাড়িয়ে সম্পূর্ণ দক্ষিণেশ্বর এলাকা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। যত ঘর বাড়ি, যত দেওয়াল, যত সব যেন স্বচ্ছ হয়ে উঠতে লাগলো, আর সেই প্রায় স্বচ্ছ দেওয়ালের মধ্যে দিয়ে মাইলের পর মাইল জুড়ে মানুষের ইতিউতি চলাচল দেখতে লাগলাম। আমার তখন শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, আমার দেহ সে সময় এক অদ্ভুত শান্ত অবস্থায় বিরাজ করছিল, তবু আমি স্বাধীনভাবে হাত পা সঞ্চালনে সক্ষম ছিলাম। কয়েক মিনিট আমি চোখের পাতা পড়া ও খোলা উপলব্ধি করতে পারছিলাম। এই অবস্থায় আমি গোটা দক্ষিণেশ্বর চত্বর একাগ্রে প্রত্যক্ষ করেছিলাম।
1: আমি এই অবস্থায় আমি গোটা দক্ষিণেশ্বর চত্বর একাগ্রে প্রত্যক্ষ করেছিলাম

সত্যই দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনোদিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটলো না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিডনাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিডনাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ যাবো, কি কেনা দিবা?
1: তা কইবা তাই।
2: সত্যি?
1: হ্যাঁ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার

আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে, তবে সময় বলছে এখন শেষ। আজ আসি, কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে, নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

0: গ্রীষ্মকাল বললেই আমাদের সবার আগে যেটা মনে হয় সেটা হলো গরমের ছুটি, আর তার সঙ্গে বেড়াতে যাওয়া কিংবা হোমওয়ার্ক। আর গরমকাল বললে আরেকটা কথাও কিন্তু আমাদের ভীষণ মনে হয়, সেটা হলো গরমের সঙ্গে জুড়ে থাকা কিছু ফলের নাম, যার মধ্যে অবশ্যই রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় ফলের রাজা আম। আর সেই আম বললেই কিন্তু বাঙালির আমের প্রতি যে একটা ভালোবাসা সেটা তো অবশ্যই রয়েছে, আর তার সঙ্গে যদি বলি আমের আচার, তাহলে কিন্তু শুধু ভালোবাসাই নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই কথা বলবো আম নিয়ে আর তার মধ্যে আমের আচার নিয়ে। কারণ আমের আচার শুধু যে ভীষণভাবে খেতে ভালো লাগে তার সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে থাকে সেটাই নয়, সেই আমের আচারের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতির ঝাঁপিতে একেবারে যাকে বলে লুকিয়ে থাকা কিছু গল্প, আর সেগুলো অবশ্যই থাকবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মো যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারি সারি আম গাছ, আর তাতে ঝুলে আছে কাঁচা কাঁচা আম। সত্যি এইরকম দৃশ্য হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই গরমকাল এলেই এই দৃশ্যটা কিন্তু বারবার মনে পড়ে। কারণ এই সময় গ্রাম বাংলার বেশিরভাগ আম গাছে কিন্তু এরকম কাঁচা আম ঝুলে থাকতে দেখা যায়। আর আজকে কাঁচা আমের কথা ভীষণভাবে মনে পড়ছে এই কারণেই, কারণ আজ আমরা পপকর্নে কথা বলছি আমের আচার নিয়ে। আর আমের আচার করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কাঁচা আমের। আর সেই কাঁচা আম টুকরো টুকরো করে কেটেই তৈরি হয় নানা রকমের আমের আচার। শুনছেন radiobanglanet.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানে এই যে নানা রকমের আমের আচার, তার মধ্যে কোনোটা টক তো কোনোটা মিষ্টি, আবার কোনোটা ঝাল, আবার কোনোটা টক মিষ্টি ঝাল তিনটেই মেশানো, এই যে নানা রকমের আমের আচার, তার যে স্বাদ ভিন্ন ভিন্ন, তার তৈরি করার পদ্ধতিগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন। আর সেই জন্য আমরা একটা সময় দেখেছি যে বাড়ির মেয়েরা কীরকমভাবে নানা রকমের আমের আচার বাড়িতেই তৈরি করেন, আর সেই আমের আচারের জন্য আমগুলোকে কিভাবে রোদে দিয়ে সেটাকে শুকোন, তারপর সেটাকে আমের আচার বানান, কিংবা আচার বানানোর পর সেটাকে রোদ দেওয়া হয়। অনেক সময় তেল আচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ভীষণভাবে খেয়াল করেছি। আর আজকে যখন আমরা এই আমের আচার নিয়ে কথা বলছি, তখন অবশ্যই নানা রকমের আচারের কথা তো থাকবেই, আর তার সঙ্গে জুড়ে থাকা যে নানা রকমের গল্প সেটাও থাকবে। তবে সবকিছু গানের ওপারে, ফিরে আসছি গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ঝালমুড়ি মাখা হচ্ছে, তার মধ্যে পড়েছে নানা রকমের উপাদান, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, বাদাম, চানাচুর, আর তার সঙ্গে একটুখানি আচারের তেল। ব্যাস, তার স্বাদ যেন কয়েক গুণ বেশি বেড়ে গেল, এমনই এই আমের আচারের গুণ। আজ আমরা আমের আচার নিয়ে কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচারের কথা বলছি, সত্যি বিশেষ করে যেটা তেল দিয়ে তৈরি হয়, তেল আচার যেটাকে বলা হয় আমের, সেটা দিয়ে মুড়ি মাখার কিন্তু স্বাদটাই আলাদা। কিংবা ওই রকম ঝাল ঝাল আমের আচার দিয়ে রুটির সঙ্গেও কিন্তু অনেকেই খেয়ে থাকেন, বা ভাত খাওয়া হচ্ছে, বেশ একটা সাদা মাটা কোনো একটা সবজি বা ডাল দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে, তার পাশে রয়েছে একটুখানি আচার, ব্যাস একদম স্বাদটাকে মুহূর্তে বদলে দিতে পারে, এমনই আমের আচারের বিশেষত্ব। আর সেই যে আমের আচার যা নানা রকমের হয়ে থাকে, কোনোটা টক, মিষ্টি, নোনতা, ঝাল, আর সেই সব স্বাদগুলো যেমন আলাদা আলাদা, সেই সব আমের আচারের সঙ্গে গল্পগুলোও আলাদা আলাদা। যেমন এই যে একসঙ্গে সবাই মিলে মুড়ি মেখে আম আচার দিয়ে বেশ একেবারে ঝাল ঝাল করে, তার সঙ্গে গরম গরম চা, আর সঙ্গে জমিয়ে আড্ডা কিংবা গানের লড়াই, সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আমাদের এই সুন্দর মুহূর্তের যে গল্পগুলো জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি পরপর তিনটে গান শুনে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

একটা সময় ছিল যখন বেশিরভাগ বাড়িতেই আচার বানানো হতো, আর তার মধ্যে আমের আচার অবশ্যই তৈরি করা হতো। আর সেই আমের আচার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকে পপকর্নে এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানেই আমরা নানা রকমের আচারের কথা তো বলছি। অনেক সময় অনেক বাড়িতে গেলে দেখা যেত যে পরপর কাচের বয়ম রাখা, আর প্রতিটির মধ্যে কিন্তু নানা রকমের আচার বেশ সাজানো রয়েছে। কোনোটাতে আমের আচার, তো কোনোটায় কুলের আচার, আবার কোনোটায় তেঁতুলের আচার, তো কোনোটায় চালতার আচার। এই যে নানা রকমের আচার, তার স্বাদগুলো তো অবশ্যই আলাদা আলাদা। আর বিশেষ করে এই গরমকালে আমের আচারের প্রতি কিন্তু একটা অদ্ভুত সবার একটা নজর থাকতো, কারণ এই সময়টাতেই যেহেতু কাঁচা আম পাওয়া যায়, সেই জন্য এই সময় সব বাড়িতেই প্রায় আমের আচার তৈরি করা হতো। আর এই গরমের ছুটিতে বিশেষ করে দুপুর বেলাতে একদম যখন সবাই ঘুমিয়ে আছে, তখন সব ভাই বোনেরা মিলে কিংবা ছুটির দিনে যখন এই সবাই মিলে একসঙ্গে কি করা হবে, খেলা হচ্ছে, মজা হচ্ছে, তার মাঝখানে আচার চুরি করে খাওয়া কিংবা ওই রকম কাচের বয়ম থেকে একটু আচার বার করে নিয়ে গিয়ে ছাদে গিয়ে বা উঠোনে গিয়ে খাওয়া, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে একটা অদ্ভুত নির্মল আনন্দ। আর সেই আনন্দগুলো কিন্তু এখন বোধহয় কোথায় আমাদের সেই স্মৃতির ঝাঁপিতেই লুকিয়ে রয়েছে, আর সেখান থেকেই একটু একটু করে বের করে আনা, আর একটু একটু করে সেই আনন্দগুলোকে উপভোগ করা। আমাদের আজকের এই যে আড্ডাটা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও,
3: কখনো সৌভিক,
4: কখনো অনামিকা,
3: কখনো মেঠো বাউলের সুর,
4: কখনো সুদূর নীহারিকা,
3: কখনো তুমুল হাসি,
4: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
3: যদি হয় এপারের চিঠি।
4: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
5: কথায় কথায়।
3: কথায় কথায় কথা হোক তোমারও,
4: কথা হোক

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমের আচার নিয়ে। বাঙালি আচার খেতে তো পছন্দ করেনি, তার সঙ্গে আমের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অবশ্যই রয়েছে। আর সেই আম পাকা আম হোক কিংবা কাঁচা আম, পাকা আম তো অবশ্যই ফলের রাজা, সেটা তো অবশ্যই খেতে হবে। আর তার সঙ্গে কাঁচা আমের চাটনি কিংবা আচার, এটাও কিন্তু বাঙালির বেশ খাবার যে পদ রয়েছে তার মধ্যে অবশ্যই স্থান করে নেয়। আর সেই আমের আচারের গল্প করতে করতেই আমরা আজকে অবশ্যই চলে গিয়েছিলাম সেই ছোট্টবেলায়, যেখানে সেই গরমকালের গরমের ছুটিতে দুপুরবেলা আচার নিয়ে খাওয়া আর সব ভাই বোনেরা মিলে হই হই করে কাটানো সেই সব ছোট্ট ছোট্ট স্মৃতি, ছোট্ট ছোট্ট মজার মজার ঘটনা সবকিছুই আজকে উঠে এলো আমাদের পপকর্নের আড্ডায়। কিন্তু ওই যে ঘড়ি বলছে আমাদের আজকের মতো আড্ডাটা এখানেই থামাতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

প্রিয়জন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অরূপাশী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

এমন বন্ধু আর কে আছে? অনেকের নাম আছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে বড় বন্ধু আমাদের জীবনে, সে হলো সিস্টার। আগে হ্যাঁ হ্যাঁ সিস্টার। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব সিস্টারদের নিয়ে কিছু কথা। সিস্টার মানে আমাদের বোন, আমাদের ভগ্নী তো বটেই, কিন্তু সিস্টার বললে কিন্তু আরও একজনের কথা, ইনফ্যাক্ট আরও বেশ কয়েকজনের কথা চোখের সামনে ভেসে ওঠে। তারা হলেন আমাদের সিস্টার, আমাদের নার্স। নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের যে চিকিৎসা পরিষেবা তার অনেকগুলো স্তম্ভ আছে। সেই স্তম্ভগুলো কি কি? অবশ্যই ডক্টর, আমাদের ওষুধপত্র এবং অবশ্যই আমাদের সিস্টার বা নার্স। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ওয়ার্ল্ড নার্স ডে দিনে আপনার সঙ্গে নার্স বা সিস্টারদের নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের চিকিৎসা পরিষেবার অন্যতম দুই স্তম্ভ হলো ডক্টর এবং নার্স। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন কি, যে সারা পৃথিবী জুড়ে নার্স আর ডক্টরের রেশিও ঠিক কতটা? সারা পৃথিবী জুড়ে নার্স এবং ডক্টরের রেশিও হচ্ছে 3:1, অর্থাৎ সারা পৃথিবীতে যত ডক্টর আছেন তার 3 গুণ মোটামুটি নার্স আমাদের চারপাশে বর্তমান, যারা কিনা আমাদের পরিষেবা দিয়েই চলেছেন, যারা আমাদের সেবা করেই চলেছেন। এবং তাদেরকে ছাড়া আমরা কখনোই এভাবে সুস্থ সবল থাকতে পারতাম না। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে সিস্টার বা নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।